0: एक बेमिसाल शायर।
1: मेरे दिल के किसी कोने में एक मासूम सा बच्चा।

সব শেষ গানখানি শুনলেন অন্তরা চৌধুরী এবং সহশিল্পীদের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, কমপ্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। অনুষ্ঠানে আজ শুনলেন প্রতিজ্ঞা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:29:50। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন অপারেশন সিন্দুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। নরেন্দ্র মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার 80তম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলির সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন, পরিমণ্ডল, সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে $10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

0: সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরে চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীরাগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার সাত দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও সি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় সহ দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রসারে G20 মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন বলে জানান মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্ত বাজার ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করার ওপর এই বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি আশা করেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চায়। আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে দেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800117800 টোল ফ্রি নম্বরে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দিয়েছেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বস্তার জেলার নেতানাড়ে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। তিনি বলেন, আদিবাসী কল্যাণে আগামী 1.5 বছরে বস্তার জেলায় থেকে 200টি নিরাপত্তা ক্যাম্পের মধ্যে 70টিকে এ ধরনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে ব্যাংকিং, আধার, রেশন কার্ড পরিষেবা, দক্ষতা প্রশিক্ষণ এবং কেন্দ্র রাজ্যের সমস্ত সুবিধা পাওয়া যাবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ, এর মাধ্যমে দেশের সামরিক দূরদৃষ্টির প্রতিফলন ঘটেছে। ভারত অপারেশন সিন্ধুরের মাধ্যমে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতে অপারেশন সিন্ধুর সক্ষম হয়েছে।
1: Operation Sindoor delivered military precision, information control, diplomatic signaling and economic resolve as one coherent national act. It struck deep, dismantled terror infrastructure, punctured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression, knowing exactly which instrument to apply, at what intensity and precisely when to convert a military movement into a strategic.
0: পশ্চিমবঙ্গের

আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলার ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া সানদিয়েগোর এক মসজিদে বন্দুক হামলায় দুই বন্দুবাস সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সানদিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনায় অভিযুক্ত দুই কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে আজ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম ও তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইটস সহ পানীয় গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। IPL ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান লীগ তালিকায় ষষ্ঠ এবং সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লখনউ 10 দলের লিগে সবশেষে রয়েছে। ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধ ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতারও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশ বাণী কৈলা শহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:59 হয়ে 50 সেকেন্ড। সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

ছবিটি ছাড় মন মজেছে, গলায় মালা দিবে গো, গলায় মালা দিবে গো, হ যাহ বাটা হবে গো, যাহ বাটা হবে আর কাল।

ব্যাগ, আর কালো বিটি ছাড় মন মজেছে, গলায় মালা দিবে, গলায় মালা দিবে, হগ হ যাহ বাটা হবে গো, যাহ বাটা হবে, আর কালো বিটি ছাড় মন মজেছে, গলায় মালা দিবে গো, গলায় মালা দিবে, হগ হ যাহ বাটা হবে গো, যাহ বাটা হবে, আর কালো বিটি ছাড় মন মজেছে, গলায় মালা দিবে গো, গলায় মালা দিবে, হগ হ

শহর তো শহর দিল্লি শহর, নরম গরম দেদারে বলি। শহর তো শহর দিল্লি শহর, নরম গরম দেদারে বলি। আরে ভিটে মাটি চাটি মানুষ ঘুরে ঢা

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন সুভাষ চক্রবর্তী। আকাশবাণী কৈলাসহর, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, কিষাণবাণী 6:30। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েসমেল প্রোগ্রাম গীত পাহাড় রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘু সঙ্গীতের সুর রাত 10:10। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ শুনবেন। রাত 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি ঘর গৃহস্থির আসরে।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: গোর গৃহস্থির আসরে দাদা, আমরা আজকে কোন গ্রামে আইছি?
1: দক্ষিণ চণ্ডীপুর।
0: দক্ষিণ চণ্ডীপুর। আর দাদার নাম কিটা?
1: হিমাংশু শর্মা।
0: আচ্ছা, আমি তো আইয়া মোটামুটি আপনার খেতরদারও আইয়া ফাইলিছি।
1: হয়।
0: আচ্ছা, তো আপনার এই খেত কিছু কত বছর ধরে খোলরা?
1: 8-10 বছর ধরে।
0: 8-10 বছর ধরে খোলরা। আগে খোলতা না?
1: না,
0: আগে চাকরি পাইবা পাইবা হইয়া বুঝতে বাদ দিলেছেন না?
1: হয়
0: তো চাকরিও হয়েছে না?
1: না না।
0: আচ্ছা, এখন ওই খেত কিছু লইব আসুন।
1: হয়
0: আপনার জীবন জীবিকা খেত কিছু দিয়ে ওই?
1: হয়।
0: আচ্ছা, তো মোটামুটি এই যে বর্ষাকালীন সবজি হিসেবে আপনার কিটা লাগাইছেন?
1: এবার তো লাউ লাগাইছি, আর লাগাইছি
0: মুখি লাগাই দিয়েছেন?
1: মুখি লাগাইছি, আর পুঁই শাক লাগাইছি।
0: আচ্ছা, পুঁই শাক লাগাইছেন।
1: আর কাঁকরোল আছে।
0: কাঁকরোল আছে। আচ্ছা, তো এই যে আমি একটা একটা করি আমি শুরু করি, এই যে মুখি যে আপনি লাগাইছেন, এটা কবে লাগাইছেন?
1: লাগাইছি তো আজ মনে হয় 20-25 দিন হয়ে গেছে।
0: মানে তৈলে আপনি একটু লাইম লেজও লাগাইছেন? মুখি তো আপনার মোটামুটি পৌষ পৌষে লাগাই দিয়ে মানুষে
1: লাগাইলে।
0: আর মুখি তো আপনার ব্যাপারে যেটা সময়ও নেয়, কিন্তু 4-5 মাস লাগে যায় কিন্তু।
1: তখন তো খুড়া খোড়া লাগে, লাগাইতাম পারছি না।
0: আচ্ছা,
1: তখন তো গাছ উঠে গেছি।
0: হ্যাঁ, তখন তো আপনার গাছ উঠে গেছে দেশে মোটামুটি। তো মুখিতে আচ্ছা সারও দেওয়া লাগে নি?
1: না, আমার খালি গোবর সার দিই।
0: ও, আপনি গোবর সারও দেন? না না, আমি জানতে চাইতেছি মুখিতে বোধহয় খুব একটা সার দিতে লাগেনি ওইটা?
1: দিলে বালা, তবে আমি গোবর সারও দিই।
0: ওই তো যাই, গোবর সার দিলে মানে তো আপনার জৈব সার দিলা?
1: হ্যাঁ, আমার তো হয়ে গেছে। আমি জৈব, আমি সবসময় জৈব দিয়ে চলি।
0: আচ্ছা আচ্ছা, না এটাও তো খারাপ নয়।
1: গরুর গোবর আছে, ছাগলের বড়ি আছে,
0: মোটামুটি
1: চালি
0: সামনে হয়ে যাব। আচ্ছা, ওখান তো বাজারে তো বালা বালা বালা আপনার দামও আছে? বালা দাম পাওয়া যায় মোটামুটি আপনার তো 200 টাকা কেজি খুচরা? খুচরা দেখলাম তো 200 টাকা কেজি। আচ্ছা, ওখানে গত বাজারে আমি 200 টাকা কেজি করি আমি আনছি আর ওইটা লেগেছি কইরাম আর। তো আশা করা যায় মোটামুটি আপনি বাজারে উঠে দিতে পারবো, আরও 10-15 দিন যাইব না কিটা? আচ্ছা আচ্ছা, তো গত ইয়েতে আপনার তো সিমও তো করছিলা, কেমন পাইছিলা?
1: সিমও ভালো পয়সা পাইছি।
0: সিমে ভালো পয়সা পাইছেন? আচ্ছা, তো এখন তো মোটামুটি আপনার ইয়ে মুখি পাইতে পাইতে আপনার দেরি হইব, কারণ যেহেতু মুখি বেশি দিন হয়েছে না আপনি লাগাইছেন। আচ্ছা, এই যে কাঁকরোল যে আপনি যে লাগাইছেন, তো এটার সার হিসাবে কিন্তু জৈব সার ওই দিয়েছেন?
1: তো গোবর সার। তারপরে
0: এখানে কত জার হইব, কতক্ষণ জার হইব?
1: আছে মানে 30-35 জার আছে।
0: 30-35 জার আপনার ইয়েতে আছে মানে আপনার খাকরুল। তো করলা লাগাইছেন? নিয়ে লাগাইছেন? আপনি তো করলা চাষ করতে শুনতাম আগে।
1: করলা এবার উঠছে না। করলা বীজটাই নষ্ট হয়ে গেছে।
0: এটা এটা গড়ে বেশি আসেন নি?
1: না, গড়েন নাই। তা মানে বিস্তাই মানে ভালো আসিল না, এর লাগে বিস্তাই নষ্ট হয়ে গেছে। 900টার বিষ নষ্ট হয়েছে আমার।
0: ঠিক নেই, কারণ তো আগে তো আপনি করলা তো ভালো চাষ করতাম।
1: হয়
0: বা পয়সাও পাইছেন করলা চাষ করিয়া?
1: প্রচুর পয়সা পাইছি।
0: আচ্ছা, তো এখন ওই করলার জায়গা তুই আপনার মধ্যে লাউ লাগাইছেন নাকি?
1: হয় হয় হয় হ্যাঁ হয় করলার জায়গা তুই লাউ লাগাই।
0: আচ্ছা, তো করলা যখন লাগাইছিল তখন এটা গাছ উঁচু উঠছিল না?
1: না না, করলার দ্বারা দ্বারা লাগাইছি লাউ।
0: আচ্ছা, আমি তো কিছুদিন আগে যেমন এদিকে গেছিলাম তো দেখলাম তো পাতালতা বাইক গেছিল দেখছিলাম, তো ওখানে আর ইয়ে নাই। তো ইয়ে এখন আপনার লাউ লাগাই দিচ্ছেন? আচ্ছা, এটা কি বর্ষা মাইয়া লাউ নিনা আমরা ওই যে শীতের লাউ, এটা কীটা লাউ লাগাইছি?
1: এটা কোন লাউ লাগাইছে? আমার লাগাই দিছে কথা হলে আমার ডাটা বেচতাম। ধরা লাগে না?
0: আচ্ছা আচ্ছা,
1: আমার ডাটা বেচতাম, ডাটার তো পয়সা ভালো মিলে।
0: ডাটা তো পুজো পয়সা বেশি মিলে। আচ্ছা, এটাও কবে লাগাইছুন? খুব বেশি দিন হয়েছে না?
1: এটাও বেশি লাগাইছি না, মা 2 মাস হয়ে গেছে।
0: 2 মাস হয়ে গেছে মোটামুটি, লট তো সারি দিয়েছে দেখছি।
1: লট সারি দিয়ে
0: মোটামুটি আরো মনে হয় 10-15 দিনের ভিতরে আপনি ওই যে আগা হচ্ছে কইছেন ব্যবসা,

0: বেচতে পারবো আমার মনে হয়।
1: এবার বেশি উলিছি।
0: হ্যাঁ, ও কিছু বেশি লেছেন নি?
1: হয়
0: আচ্ছা আচ্ছা, তো ইটির ফাঁকে ফাঁকে কিছু লাগাইছেন নানি আপনি?
1: হ্যাঁ কিছু লাগাইছি, কিতা লাগাই দেন পাখা পাখা, ওটাই তো একটা রাস্তা বিশ্বাস আই যার।
0: হ্যাঁ আচ্ছা, তো আপনি মানে আপনার উদ্দেশ্য হিসেবে আপনার ডাটা বেসা আপনার ইয়ে নাই, ওই যে কিতা
1: লাউ
0: জানি
1: ধরা নাই।
0: লাউ লাউ ধরা নাই? আচ্ছা, অনেক সময় লাউ থেকে ডাটা বেসলেও লাভ হয়, কারণ বাজারে এটার চাহিদাও আছে কিতা হন।
1: হয়
0: তো ইটি যে আপনি ওই যে বীজ যে দিয়েছেন, এটা কিতা বঙ্কর বেশি আসেন না, এটাও কিনে আনছেন?
1: এটা লাউ একটা কিনে আনছিলাম,
0: আচ্ছা,
1: লাউটা খুব ভালো লাউ আছে, মিষ্টি লাউ।
0: মানে এটা আমার তেওলি মনে হয় এটা ওই যে বরফেটা লাউ নয়?
1: হ্যাঁ জানি কোন লাউ,
0: হ্যাঁ,
1: তবে আমি আনছি আনার পরে লাউটাও মিষ্টি এবং ওটার বিচু লাগাই জাস্ত।
0: ও আচ্ছা আচ্ছা,
1: বড় লাউ একটা আনছিলাম, খুব মিষ্টি আসল লাউটা।
0: লাউটা মিষ্টি আছিল, আর এটা রাখিয়া শুকাইয়া এটাই লাগাই দিয়েছেন?
1: এটাও লাগাই।
0: গাছ তো আপনার সুন্দরই উঠছে দেখলাম,
1: হ্যাঁ
0: ওখান দিলে ওখান পর্যন্ত দেখলাম সুন্দরই উঠছে। তো আপনার একটা কথা কইম, ওই যে এই যে কিছুদিন আগে যে একটা বৃষ্টি দিল, প্রচুর বৃষ্টি দিল, আপনার কোনো ক্ষতি হয়েছে নি?
1: না কোনো ক্ষতি করছে না, এটা তো টানি জায়গা, তো জল আটকায় না,
0: জল আটকায় না, টিলা জায়গা, ওইটার লাগে আপনার ওই ইয়ে বৃষ্টি হয়েছে, জল নামি গেছে। আচ্ছা, কারণ সমতল জায়গা হইলে তো অনেকে যে সমতল জায়গার মধ্যে ডুবা তাকে নষ্টও করে নিয়েছে। আচ্ছা, আর কিতা লাগাইছেন?
1: আর অন কিছু লাগাইছি না।
0: আপনার টিলার উপরে আপনার কিতা
1: লাগাইছেন? কিছু লাগাইনি, না শরীর খারাপ।
0: পয়সা
1: দরকার আছে, পয়সা তো বাক্কা লাগে। আমার খাবার বুজ দিব,
0: তো খাবার বুজ দিও, এটাও কম কথা না। বাজার থেকে তো আপনার কিনা খাইতে আসলা? আচ্ছা, তো এখন মোটামুটি আপনার কিছুদিনের মধ্যে আপনার লাউড ডাটাটা আপনি বেচতে পারবা, আশা করা যায় বেচতে পারবা। আর এদিকে করলা তো মোটা খাকরুল তো আপনি বেচরাও? আচ্ছা, তো খাকরুল যে যেটা খাকরুল যেটা লাগাইছেন এটা তো হাইব্রিড নেই না আপনার?
1: না এটা হাইব্রিড নাই, এটা আমার দেশিটা খুব খাইতে চায়।
0: ওইগুলো তো বাক্কা দিকে বেশ মোটামোটা হয় দেখি, দেখলাম
1: মোটা বল যে বলি জায়গা তোর জায়গা।
0: হ্যাঁ, তো আপনি ওই জৈব সার ওই দিন একটু রাসায়নিক সার দিন না বোধ না?
1: না না দিই না, এটা দিই না।
0: আচ্ছা, তো এমনি যে শীতকালীন ফসলে আপনার কেমন ইয়ে করছিল?
1: শীতকালীন ফসল তো ভালো হয়,
0: ভালো হয়। এটা সিম দিয়ে আপনার এটা খাবার দিয়েছেন?
1: সিম দিয়ে খাবার হয়েছে।
0: আর কিটা রয়েছিল?
1: সিম লাগাইছে আমার, তো করলা লাগাইছে, করলা তো হয়েছে না শীতের মাঝে।
0: মানে কিছু মাইরে খাই দিয়েছেন, একটুকু পারছেন না? ব্যস্ত
1: মানে একটা বিষু উঠে না পারছি না, পুরো শীতের মাঝে পড়ে গেছে, তো একটা দেরি হয়ে গেছে।
0: অখন যদি লাগাইতে আমার মনে হয় ওখান লাগাইলে হয়তো, অনেক জায়গাতে দেখছি আমি ওখন লাগাইছে। হ্যাঁ, গাছ শুধু ঠিক আছে, ওখান লাগাইছে বলতে ধরেন মাস খানেক আগে বা এরকম সময়
1: লাগাইলে ওইলো নে।
0: হ্যাঁ,
1: আমি পুঁজি নষ্ট হইলি আড়াই লিছি আর কি।
0: আচ্ছা আচ্ছা, কারণ এটা কিছু করারও নাই।
1: হ্যাঁ,
0: এমনি মোটামুটি আর কিটা করার আপনার ইচ্ছা আছে?
1: ওখানে আর কিটা করতাম, কেন তো বুঝতা করা যায়। ওই তো ওই সাইডে দিয়ে কলা গাছ লাগানি যায়, সুপারি গাছ লাগানি যায়, লেবু গাছ লাগানি
0: যায়,
1: তা পয়সার দোকান।
0: আপনার তো সুপারি গাছ মোটামুটি তো ভালোই আছে।
1: হ্যাঁ,
0: সুপারি থেকে কোনো ইনকাম নেই আপনার?
1: ওর মোটামুটি
0: এটা এটাকে বছরে একবার বিক্রি করে নি না?
1: বছরে তো স্টক করে রাখি দিই।
0: হ্যাঁ,
1: এবার আস্তে আস্তে যাও বাবার সময় বেশি, এবার তো 500 টাকা করে বেশি কেজি,
0: 500 টাকা করে কেজি বেচছেন? তো এক সময় তো আইয়া যে বা লইয়া যায় গিয়ে খাসা উসা লইয়া যায় গিয়ে, এরা কাছে বেচেন না বোধহয়?
1: এরা কাছে বেচছি কিছু, মানে যখন আস্তে সুপারিটা পাখা হয়ে যায় তখন পারিলে যা খাসা হইলে তারা দিলে পাখানাতে আমরা রাখি দিই।
0: আচ্ছা, তো তারা জায়গা থেকে লইয়া যায় কি?
1: হয়
0: তারা নিজেরা নিজেরা উদ্যোগে আপনার খারে খাটে বুঝে না গিয়ে পারে,
1: তারা পারি আমরা পাখানারা দিয়ে যাই, আকাশটা ফসা দিয়ে তারা কিনে
0: লইয়া যায় কি? তো এই হিসাবে আপনার মোটামুটি কত দিন কিরম পাইছেন আপনার সুপারি থেকে?
1: প্রায় 25-30 হাজার টাকার মতো পাইছেন।
0: এটাও তো খারাপ না, বেশ গাছ তো এখন প্রচুর। কত টাকা গাছ এখানে?
1: 2,500 গাছ এখনো ধরছে না তো সব।
0: হ্যাঁ, কিছু কিছু গাছ তো বোধহয় নতুন লাগাইছেন?
1: এবার ডেকার কাছে ইয়ে করছি, কইছি যে ডেকার খাস দিব, কেন তারা কিতা করে দিব নি না কিতা,
0: মানে আপনার বাগানটা পরিষ্কার করে দিব না?
1: হয় বাগানটা পরিষ্কার করে দিব আল্লাহ।
0: তো এমনি কিতা আপনি ওই যে সুপারি বাগানের কোনো প্রজেক্ট লইছিলেন না? তো
1: এবার লইছিলাম, কিন্তু এটা আমি যেভাবে চাইছিলাম ওই যে গাছ টেন সব মরা গাছ দিছে, এটা বাঙ্গা সেঙ্গা গাছ এটা হইছে না।
0: এরপরে আপনি নিজের উদ্যোগে লাগাইছি?
1: এবার নিজের উদ্যোগে আমি সবটি লাগাইছি।
0: তো এই যে সুপারি গাছে, সুপারি গাছে কিন্তু সার টার দিতে লাগে
1: না? সার তো প্রথমে একটু গোবর সার দেওয়া লাগে, জিয়ার সারটা লাগাই
0: বা ওই যে আপনি হয়তো ইও দিলে বোধ হয়, উলির ঔষধও দিলে বোধ হয়
1: না? উলির সুপারি গাছের উলিয়া কিছু অর্থ হয় না,
0: মানে ধরে না
1: না উলিয়া কিছু অর্থ করে না।

0: কিছু করে না। তো মোটামুটি
1: বংশ উলি আইলে সুপারি গাছের উপকার হয়।
0: কিরকম?
1: এটা মাটিটা উর্বর করে দেয়, লটটা তার ঢুকে ভালো করিয়া শুনছি তো অনেকে কইছে।
0: আচ্ছা, তো এমনি যে আমরা যে বুঝছেন নি, আমরা যে রেডিওতে যে আমরা অনুষ্ঠান যে করি, এক্সপার্টরা ইয়া মানে বিভিন্ন রকমের সলা পরামর্শ দিন, আপনি এটা শুনুন নি?
1: শুনি তো, মাঝে মাঝে শুনি তো, শুনতে খুব ভালো লাগে আমার।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার যে প্রোগ্রাম আপনি শুনছেন না কোনোদিন?
1: শুনছি, এক দুদিন শুনছি।
0: শুনছেন?
1: সব সময় সবাই তো মিলে না।
0: আচ্ছা, যখন সুযোগ পাই আমরা এই অনুষ্ঠানটা শুনি না আপনি? আচ্ছা, এখানেও কিন্তু বিভিন্ন ইউ আইন অফিসার বা অফিসার আইন কৃষি অফিসার, তারা ইয়া বিভিন্ন সলা পরামর্শ দিন, কোন সময় কোন ক্ষেত কর্তা এটা সার দিতা বা বীজ লাগাইতা এটা কোন। আচ্ছা, তো মোটামুটি দেখলাম আপনার যে এলাকা, দেখলাম যে আপনার যে ইয়ে আছে, তো ছাগলের কিন্তু ফার্ম টার্ম করছেন নাকি? ছাগলের বীজ দিকে বড়ি দিকে যান দেখি?
1: হ্যাঁ, ছাগল তো একটা ফার্ম করা যায় আমরা এখানে, কিন্তু দেখা লাগে কিছু
0: আছে। মানে গরু মরি গেছে নাকি?
1: বাচ্চা মরি মরি মারা গেল কুয়াতে পড়িয়া।
0: ওহো, এটা কবে কবে হয়েছে ঘটনাটা?
1: মাসানে হয়েছে,
0: মাসানে হয়েছে। এখন তো আবার এটা গা বুঝতে তো সময় লাগবো।
1: হয় না, বেশি সময় লাগতো না।
0: হ্যাঁ, এমনি মোটামুটি আপনার এমনি দুধ বেচতে পারেন?
1: হয় বেশি।
0: তো আপনার তো মোটামুটি গরু আছে, ছাগলও আছে বোধ হয় না? আচ্ছা, এমনি হাঁস মুরগি গরু পালন নিতে?
1: না, নিতে পারি না।
0: যাই হোক, মোটামুটি আপনি করার চেষ্টা কররা এবং ফসল ফলাইবার চেষ্টা কররা, আপনার উদ্যোগও নিয়েছেন অনেক, তো ইটা তো করেন, এটা তো ইফিসা ইয়া রয়েছে। আচ্ছা, তো এমনি আপনি সুযোগ সুবিধা কিছু পাই পারানি?
1: এগ্রিকালচার তো সুযোগ সুবিধা মিলেও না। ও তাকে এটা একটা মেমো নিছিল, তারা ব্ল্যাঙ্ক মেমো, 100 টাকা দিছি মানে এক বছর আগে। ঢুকাইব ঢুকাই কি জানি, তারাই জানে এগ্রিকালচার একটা দেখা দিব কিছু। শেষে দেখা যায় গত আজকে 8-9 মাস পরে গত মাসও ঢুকছে মাত্র 300 টাকা।
0: এমনি আপনি পাইনি ওই যে কৃষি সম্মান যে দেয় যে আপনার বছরে 6,000 না কিতা?
1: না, এটা পাইনি। এটা আমরা জায়গাটা হন আমরা নামে আইছেন, বাবার নামে রয়েছে।
0: তো বুঝছে বুঝছে, এখন নিজের এটা বুঝে করতে নিজেরা জায়গা লাগে।
1: হ্যাঁ, এটা আমরা প্রসেসিং আরম্ভ হইছে।
0: আচ্ছা, তো এখন নিজেরা জায়গা যদি এটা যদি করতে, এটাও খারাপ না কিন্তু, এটা এটা একটু তাড়াতাড়ি চেষ্টা করে করুন না। তো আপনি বন্ধ নাই, বছরে 6,000 টাকা হইলা, এটাও তো কম কথা নাই। হ্যাঁ, এটা একটা সুবিধা হইলা কৃষক হিসাবে, এটা একটা সুবিধা হইলা। তো এটার একটা তদবির নেই। এমনি আপনার জায়গার মধ্যে মাটি উঠিটা পরীক্ষা করছিল না?
1: মাটি পরীক্ষা করছি না।
0: মাটি পরীক্ষা হলে তো আপনার বুঝলা না এই মাটিতে কোন ফসলটা ভালো হইব না। এরপরে তো ঠিক আছে, ওর তো ঠিক আছে, এরপরে তো যদি আপনার মাটিটা পরীক্ষা করলে হয়তো আরো লাভ হইতো। আপনি বুঝতে পারলেন না এই মাটির মধ্যে কিটার কোন খনিজের অভাব আছে, তো সেই মোতাবেক যদি আপনি প্রয়োগ করেন তাহলে তো আপনার মাটিটাও উর্বর হইব এবং ফসলটাও তো ভালো হইব। কথা ঠিক না নি? আচ্ছা, তো সামনে যে আপনার যে পজিশন আপনি দেখলাম। আচ্ছা, ওই যেখানে আপনি শিম লাগাইছেন এখানে আর কিছু করছেন না নি? লাগাইছে
1: এখানে এবার খারকুল লাগাই দিছি।
0: ও, এখানেই খারকুল লাগাইছে?
1: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার মনে হয় শিমের প্রতি বোধ হয় একটু বেশি ইয়ে আছে নাকি?
1: আমরা শিম, এটা অন্য জাতের শিম, বাজারে এরকম শিম মিলে না।
0: দেখলাম লম্বা লম্বা শিম,
1: এটা নেওয়ার মধ্যে
0: মোটামুটি আধাত লম্বা দেশে হয়ে যায়। তো আপনি মোটামুটি যখন বেচছিলা শিম, এটা কত টাকা ধরে বেচছিলা?
1: প্রথম তো
0: খুচরা
1: 80 টাকার মতো বেচছি, এরপরে 40 টাকা পর্যন্ত, শেষে লামিয়ে 40 টাকা আইছে খুচরা বিক্রি।
0: মানে খুচরা আপনি বিক্রি করছেন? তো খাকরুলো যদি আশা করি যায়, খাকরুলো তো বাজারে ওখানে তুলছেন না? খাকরুল যদি আর কবে ওখান থেকে তুলতে পারবা?
1: মাস অনেক বিক্রি তুলব, খাকরুল ধরতে বেশ ইয়ে আছে, কষ্ট আছে, এটা বুকায় ধরছে এখন আমার
0: যখন। আচ্ছা, ওইখানের মধ্যে যদি আপনার সেনার মধ্যে যদি 1,000 সেনারে

0: আপনার 10 লিটার জলের মধ্যে মিশাই আছে যে আপনার পরপর দেন যদি না নেই, কিন্তু আপনাকে তো ফুফা মারো রাত থেকে কিন্তু আপনি রক্ষা পাইবা কিন্তু,
1: বুঝছেন? আমি ইয়ে করি,
0: ও আপনি করবেন এটা
1: করে করি,
0: আপনার জানা আছে?
1: হয়
0: আমরা কিন্তু আমরা অনুষ্ঠানে কিন্তু এটা খুবই কিন্তু
1: সব জাতি ফুকা মরে কিনা না,
0: তো আপনি দিয়া দেন?
1: আমি দিছি না, এইবার থেকে দিতাম, আমার মেশিন নাই, এবার থেকে আমি দিয়া ছোট বোতলের মধ্যে ঢুকাইয়া দিয়ে একটা গাছ পরীক্ষা করে
0: দেখুন না
1: দেখি।
0: হ্যাঁ, এটাও খারাপ না, এটা বুঝতে একদিন দুদিন পর পর আপনার দিতে লাগবো আর কি। আচ্ছা, এইভাবেও আপনার করা যায়। আর মোটামুটি এখন তো মোটামুটি লাউরও তো লত বাড়ি যাব, আপনার এটা বাজারে নিতে গিয়ে পারবো আশা করা যায়। আচ্ছা, তো এটির মধ্যে তো আর কোনো সার দল আসতো না, এখন তো বোধ হয় শুধু মাটি উঠে
1: সার ছাড়াও দল কত সুন্দর। হ্যাঁ
0: হ্যাঁ, নাই তো ঠিক আছে,
1: তাহলে গোবর সার
0: ওখান খালি কেটে ওই যে গাছ উঠতে বাঁচা লাগবো না কেটে,
1: আর গাছ উঠে বাঁচতাম না
0: বা তুললে তুললে লুট তুললে দল আসতো না,
1: না না কিছু করতাম না, দেখা যাক কেটে হয় তো করতে হলে একটা কামলা আইলে 400 টাকা দেওয়া লাগে, খাওয়া নি লাগে।
0: তখন এমনি ধরুন ওই যে অনেক সময় যে মানুষের যে ইউরিয়া ছিটিয়ে দেয় এরকম ছিটিয়ে উঠে দিবানি আপনি?
1: না না,
0: দল আসতো না,
1: ইউরিয়া দিলে মাটি চলে যায়,
0: মাটি চলে যায়, ঠিকও আছে। রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করুন, এবার যদি মনে করেন ফার্স্ট দিলা, আগামী বছর ওই জায়গাতে আপনি 10 কেজি দেওয়া লাগবে।
1: একটা বার আমি কম্পোস্ট সারের প্রেয়ার করতাম দেখি কিটা হয়।
0: ও এটা এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে,
1: দিব নি তারা কিটা জানি না।
0: আপনি এটা আলাফুলা ফরিয়া দেখুন, বার্মি কম্পোস্ট সারের একটা সুবিধা, আপনার সারটাও তৈরি করতে পারবেন।
1: ওই যে পিচাস গাছ এগুলো কাটি কাটি নিয়ে ফেলাইলে গোবর, পিচাস পাতায় পিচাস পাতা সাংঘাতি সার।
0: হ্যাঁ, পাতা পচা সার তো আপনার ভালো, কম্পোস্ট সার তো আমরা জানি, পাতা পচা সার দিয়ে ইয়ে করতে পারলে আপনার ভালো হয়। তো এমনি আপনার কোন কৃষি যন্ত্রপাতি আপনার আছে ওখানে? আচ্ছা, আপনার দরকার হইলে ওই ট্রাক্টর দিয়ে আপনার হাল চাষ দোয়াই না? তো এমনি আপনার খেতে জমি টমি আছে নি?
1: দেড়খানি আছে,
0: দেড়খানির মতো আছে। তো এটা কিন্তু নিজেরা করো নি না বাকি দিলেন?
1: বাকি দিলে।
0: হ্যাঁ, ওইটা বোধহয় সাইল খাতেই করে না কিতা? তো আপনারা নিজেরা আর করেন না? তো সাইল খেত করে দিয়া আপনার যদি বাকি দিলা এতে আপনার পোষায় নি, আপনার খোরাক যায়নি? ঠিক আছে দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, আপনি আপনার যাতে খেত কৃষি যাতে আরো যাতে আপনার উন্নতি হয়, হ্যাঁ আমরা এটা চাইমু আশা রাখবো যাতে আপনার দিন দিন যাতে আপনার যাতে কৃষি ক্ষেত্রে যাতে আপনার উন্নতি লাভ করতে পারেন। হ্যাঁ, বা অনেকটা খুঁজেও যারা আপনার বিভিন্ন ইয়ে নিছেন সবজি চাষ করা, তারপরে আপনার এখানে কীটা হয় সুপারি, সুপারি দিয়েও আপনি ইনকাম করতে পাররা, গরুও আপনার কিছু আছে, কিছু আপনার ছাগলও আছে, সবটা মিললেই তো আপনার চলরা এবং এটার প্রতি আপনার সংসার প্রতিফলিত হয়। ঠিক আছে দাদা, অনেকক্ষণ কথা কইলাম, নমস্কার।
1: নমস্কার।
2: আগামী 20 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গাত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 43% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরা করণীয় কর্তব্য, নিচু এলাকায় জল যাতে না জমে এদিকে খেয়াল রাখতে হইব, সবজির জমিতে নিকাশি ব্যবস্থা খুব ভালো করিয়া রাখা একান্ত প্রয়োজন, জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখতে জমির নালাগুলো পরিষ্কার এবং গভীর করিয়া দিতে হইব, চারা গাছে ছত্রাকজনিত শিকড় পচা এবং ঢলে পড়া রোগ দেখা দিতে পারে, এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া প্রাথমিক পর্যায়ে মেটালাক্সিল বা ম্যাংকোজেব এর মতো সাধারণ ছত্রাকনাশক ব্যবহার করা যাইতে পারে। মাটিতে অত্যধিক আর্দ্রতা থাক

ফলে শিকড়ের পুষ্টি এবং জলের শোষণের ক্ষমতা কমে যায়। বিশেষ করিয়া ফসলের সংবেদনশীল পর্যায়গুলোতে পুষ্টির অভাব এড়ানির লাগিয়া প্রয়োজনীয় সার প্রয়োগ করতে লাগব। যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এখানেও কীটনাশক, ছত্রাকনাশক বা সার প্রয়োগ করা থাকিয়া বিরত থাকা প্রয়োজন। বজ্রপাত, পশু পাখি, এমনকি খেতে কর্মরত কৃষকরা লাগিয়া প্রাণঘাতী হইতে পারে। এর লাগিয়া বজ্রপাতের সময় গবাদি প্রাণীরে ঘরে বান্ধিয়া রাখাই উপযুক্ত কাজ বলি আমরা মনে করি। ফসল কাটার পর তা খোলা বা অনাবৃত স্থানে না রাখা ভালো। গরম আবহাওয়া কৃষকরা সকালে বা সন্ধ্যার শেষের দিকে কীটনাশক স্প্রে করা উচিত। সুরক্ষার লাগিয়া প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করা উচিত। গরমের প্রভাব এড়ানির লাগিয়া পরিপক্ক ফসল সংগ্রহ করিয়া নিতে হইব। ফলের বাগান এবং সবজি ক্ষেত বাতাসের চলাচলে সুবন্দোবস্ত করিয়া দিতে হইব। ছত্রাকের সংক্রমণের ঝুঁকি কমানির লাগিয়া গাছের ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত অংশগুলি ছাটাইয়ে করিয়া দিতে হইব। পোকামাকড়ের আক্রমণ রোধে সংরক্ষিত শস্য নিয়মিত পরীক্ষা করতে হইব। গরম আবহাওয়ায় মুরগির স্বাস্থ্য এবং ডিম উৎপাদন বজায় রাখার লাগিয়া কৃষকদের প্রোটিন, ভিটামিন, খনিজ সমৃদ্ধ সুষম খাবার সরবরাহ করতে হইব। জমিতে অতিরিক্ত তোষের কারণে আগাছার সমস্যা বাড়ব। চারার বয়স 2 সপ্তাহ বা তার বেশি হয়ে গেলে একবার আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব। ধানের জমিতে শিকারী পাখিদের বসার লাগিয়া ধানের জমিতে কানি প্রতি 7 থেকে 8টি বাঁশটি আকৃতি করিয়া বোয়ানি লাগব। এই পাখিরা পোকামাকড়ের লার্ভা ডিমের গুচ্ছ খাইয়া আক্রমণ নিয়ন্ত্রণ করব। গাছে ফুল আওয়ার সময় জমিতে ন্যূনতম 10 বজায় রাখতে হইব। গাছে ফুল আওয়ার সময় ওই গেছে গিয়া এই সমস্ত জমিতে আপনারা খেয়াল রাখবা। জমিতে ন্যূনতম 10 বজায় রাখতে হইব। বর্ষার আগে বৃষ্টিপাত অনিয়মিত থাকব। স্থানীয়ভাবে যেটা পাওয়া যায় এই উপকরণ ব্যবহার করিয়া সেচের পরে মাটির আর্দ্রতা সংরক্ষণ করতে হইব, অর্থাৎ মালচিংয়ের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। চারাপানা তৈরি করার এখন উপযুক্ত সময়। বৃষ্টিপাতের জল ধরিয়া রাখার আগে পুকুরের রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার করা, খননের কাজ শেষ করিয়া নিতে হইব। পুকুরের জল নিষ্কাশন করিয়া তলদেশ শুকাইয়া নেওয়া একান্ত দরকার। এছাড়াও পুকুরের বা পুকুরের পাড়ের আগাছা নির্মূল করিয়া দিতে হইব। এই কাজগুলি আমরা যদি যথাসময়ে করি আমরা লাভের মুখ দেখব। সঙ্গে স্বাস্থ্যবিধি অবশ্যই মানিয়া চলবা। জলের যেখান দিয়া বাইরিয়া যাওয়ার জায়গাটা, এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখবা, অর্থাৎ ড্রেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখবা। একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার থাকিয়া দূরে সরিয়ে আইন এবং প্লাস্টিকের ভাঙা টোটা যেগুলি আপনার বাড়িতে আছে, এগুলি যারা ভাঙা টোটা সংগ্রহ করেন তারার হাতে তুলিয়া দিয়া আপনার বাড়িঘর জীবাণুমুক্ত এবং মশামুক্ত রাখুন। জল যাতে না জমে এদিকে খেয়াল রাখবা। বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, এই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগ হয়, এদিকেও আপনারা যত্নবান হইবা।

শুনলেন ঘর গৃহস্থির আসর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি কিষাণবাণী অনুষ্ঠানে।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আবার আমরা আসরে আইলাম। তো আসরে আজকে একজন দাদা বাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। তো নমস্কার আজ্ঞা দাদা বাবু।
2: নমস্কার।
1: আচ্ছা, তো আপনার নামটা আপনার মুখেও কৌকা।
2: আমার নাম শান্তনু দাস, আমি বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য বিজ্ঞান, এসছি কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর ত্রিপুরা পানিসাগর থেকে।
1: আচ্ছা, আজ কিতা আলো কিতা বিষয় নিয়ে আলোচনা করতা?
2: আজকে আমি কৃষক ভাইদের সবুজ সার বা গ্রিন ম্যানিউর বা গ্রিন ম্যানিউরিং আমরা কিভাবে করতে পারি এবং এর থেকে কৃষকরা কিভাবে বেনিফিট হতে পারেন সে সম্পর্কে একটু আলোচনা করব।
1: আচ্ছা, খুব সুন্দর, খুব মূল্যবান আলোচনা। তো আলোচনা শুরু করুক।
2: আমাদের কৃষক ভাইরা জানেন এখন বর্তমানে আমাদের কৃষিতে রাসায়নিক সারের প্রয়োগ আমরা কম করে আমরা কীভাবে জৈব সারের প্রয়োগ বেশি করে আমরা চাষবাস

0: করতে পারি সেই নিয়ে অনেকখানে অনেক আলোচনা চলছে, বা এটা করাও উচিত। বিভিন্ন জৈব সারের উপাদানের মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য উপাদান হলো সবুজ সার। হয়তো কৃষক ভাইরা অনেকে জানেন বা আগে হয়তো বা অনেকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন, সেটা হলো ধৈঞ্চা বা সান হেম্প। আপনারা জানেন কি না হয়তো বা অনেকে জানবেন। বা এছাড়াও কিছু কিছু গাছ আছে যেগুলার পাতাকে আমরা বা পাতা বা ডালপালাগুলিকে আমরা যদি কুচি থাকা অবস্থায় যদি কেটে এনে মাঠে মিক্স করি, সেটাকে চাষ দেই, মাঠের সাথে মিক্স করি জাস্ট সারের মতো, সেটা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু একটা মাটির গঠন যেমন ভালো করে, ফিজিক্যাল স্ট্রাকচার যেমন এটাকে ঠিক করে, জলধারণ ক্ষমতা বাড়ায়, রাসায়নিক সারের দূরত্ব অভাবটা যাতে দূর যেমন দূর করে, তেমন কিন্তু মাটিতে জৈব সারেরও যোগান দেয়। এগুলাকে আমরা সবুজ সার বা গ্রিন ম্যানিউর ক্রপ বলি। এখন গ্রিন ম্যানিউরিং ক্রপের লাগানোর এটা একটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা, এই মে মাসটা খুবই গুরুত্বপূর্ণ সময়, বিশেষত যে সমস্ত কৃষক ভাইরা আপনারা আমন ধান করবেন বা সাইল ধান করবেন। এখন কৃষক ভাইরা তাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা নিকটবর্তী আমাদের যেই কৃষক তত্ত্বাবধায়ক যে অফিসগুলো আছে বা আমাদের সেক্টর অফিস যেগুলো আছে, সেখানে কিন্তু যোগাযোগ করে গ্রিন ম্যানিউরিং ক্রপ ধৈঞ্চা বা এছাড়া আরও সানহেম্প বা এগুলো যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলো কিন্তু জিজ্ঞেস করে দেখতে পারেন যে আছে কিনা, এবং থাকলে আপনারা প্রতি কানিতে 3 থেকে 5 কেজি এনে কিন্তু এটা ইউজ করতে পারেন। এখন গ্রিন ম্যানিউর ক্রপ বা সবুজ সার ক্রপটার মধ্যে একটা উল্লেখযোগ্য ফসল আছে যেটা আমরা বলতে চাই, সেটা হলো আমরা যেটাকে বলি বরবটি বা আমরা লোকাল ভাষায় রামাইস বলে যেটাকে বলি, কিন্তু এটা কোনটা হতে হবে ছোটোটা, যেটা আমাদের কোনো আমরা স্টকিং করি না, মানে যেটাতে আমরা কোনো ওইটাকে মানে লজ যেটা না হয় যেটা মানে নিচের দিকেই বাড়ে, মাটিতেই বাড়ে। হ্যাঁ, এই ধরনের রামাইজগুলা বা বরবটিগুলা কিন্তু কৃষকরা সবুজ সার হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটা কেন ইউজ করা দরকার, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো এটা খুবই কম দিনের, 60 থেকে 65 দিনের মধ্যে কিন্তু গাছের জীবনচক্র শেষ হয়ে যায়। এই গাছটা আমাদের কি, আমাদের এক তো এটা আমরা ফসল পাই, একটা ফসল পাই, 2 থেকে 3 বার ফসল পাই, বাজারে ভালো দামে কৃষকরা বিক্রি করতে পারেন, এবং ফসল বিক্রির পর যে অবশিষ্টাংশ থাকে সেটা সম্পূর্ণ গুঁড়া সহ সেটা কিন্তু কৃষক ভাইরা মাটিতে মিক্স করে সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারে।
1: আচ্ছা, রামাইশের গাছ রে কইরা, রামাইস না তো, রামাইশের গাছ রে টুকরা টুকরা করিয়া কাটিয়া মাটির লগে মিশাই দিলা, ওটার হতেও তো হইরা।
0: হ্যাঁ, মানে আমরা যখন ফসলটা নিয়ে নেব, ফসল যখন শেষ, ফসল পাড়া যখন শেষ হয়ে যাবে, তখন গাছের সবুজ যে অংশটা থাকবে এবং একদম গাছের গুঁড়া পর্যন্ত, গাছের সবুজ অংশ থেকে শুরু করে গাছের গুঁড়া পর্যন্ত, সেটাকে আমরা চাষ দিয়ে ওই মাটিতে মিক্স করতে পারি। বা আমরা যদি চাই যে না ওই মাটিতে আমরা কিছু করব না, আমরা ওটাকে ধানের জমিতে ইউজ করব, আমরা ধানের জমিতে কিন্তু এটাকে ইউজ করতে পারি। কিন্তু কি করতে হবে, আমাদের সবুজ থাকা অবস্থায় কিন্তু এটাকে আমাদের কেটে এনে ওই জমিতে ফেলতে হবে। তো এটাকে বলে গ্রিন ম্যানিউরিং। এখন যেটা আমরা যেই মাটিতে লাগাই ওই মাটিতেই যদি চাষ করি তখন এটাকে বলা হয় গ্রিন ম্যানিউর, আর যদি ওইখান থেকে নিয়ে গিয়ে আমরা অন্যখানে যদি এটাকে মিক্স করি তখন এটাকে লিফ গ্রিন ম্যানিউর বলে। তো কৃষকটা দুভাবেই করতে পারেন। এবং আমি কেন কৃষক ভাইদের এই রামাইসটার কথা বলছি, কারণ বর্তমানে দেখা যায় আমাদের এখানে কৃষক ভাইরা লচ্ছিম বা বরবটি কিন্তু খুবই প্রিয় বা আমাদের এখানে খুবই একটা প্রচলন আছে এটা। তো এই ক্ষেত্রে কৃষক ভাইদের কী করে, কৃষক ভাইরা এক্সট্রা একটা খরচা করতে হয়, ওরা লাঠি গাড়িয়ে বা বাঁশের চার বানিয়ে কিন্তু লচ্ছই চাষ করেন। তো এই ক্ষেত্রে ওদের কিন্তু একটা এক্সট্রা একটা খরচা হয় যে আমি বাঁশ কিনবো, বাঁশ কিনে লাঠি পুঁতবো বা এইভাবে করবো। কিন্তু এই যে আমি যেই বুশ টাইপ যেগুলার কথা বললাম সেগুলোতে কিন্তু এসবের দরকার পড়ে না। তো আমি কয়েকটা ভ্যারাইটির কথা এখানে বলতে চাই যেগুলো আপনারা হয়তো বা আপনাদের নিকটবর্তী কৃষক যেই কৃষি যে সংস্থা আছে সেখান থেকে হয়তো বা জিজ্ঞেস করে পেতে পারেন, যেমন কাশি কাঞ্চন, কাশি নিধি বা কাশি ভীষণ। তো এগুলা কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলা গ্রিন ম্যানিউরিং ক্রপ হিসেবে এবং ফসলের উৎপাদন হিসেবেও খুব ভালো। তাছাড়া একটা খুবই পুরনো ভ্যারাইটি আছে যেটা দিল্লি থেকে রিলিজ করা 1995-এ পুষা কোমল, আরেকটা আছে পুষা সুকোমল। এই দুইটাই জাত কিন্তু

0: বরবটি উৎপাদনের জন্য যেমন ভালো, এটাই কিন্তু গ্রিন ম্যানিউর ক্রপ হিসাবেও আমরা কিন্তু বা সবুজ সার হিসেবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এখন সবুজ সার যে আমরা প্রয়োগ করব, সবুজ সারের যেই সময়সীমা তার কিন্তু একটা সময় থাকে। যেমন কাউপি বা রামাইশ বা আমরা যেটা বলি বা সেজবেনিয়া যেটা যেটা আমরা বলি, সেটা কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু সেটা আমরা ইনকর্পোরেশন করতে পারি। ইনকর্পোরেশন মানে কি? সেটাকে আমরা মাটির সাথে মিক্স করতে পারি। এবং উড়ের যে ড্রাই ম্যাটার, মানে আমরা যখন এটাকে পচিয়ে যখন তার যে অবশিষ্টাংশ যেটা থাকবে, সেটা কিন্তু 20 থেকে 30 বা 25 থেকে 30 টন পার হেক্টর কিন্তু আমরা এটা মিক্স মিক্স হয়ে যায়, এক হেক্টরে আমরা মিক্স হয়ে যাই। আর এই যেটা আমরা মিক্স করি সেটা কিরকম নাইট্রোজেন দেয়, যেমন আমরা যদি বরবটির কথা বলি সেটা কিন্তু 74 কেজি প্রতি হেক্টরে কিন্তু নাইট্রোজেন দেয়। 74 কেজি প্রতি হেক্টরে আপনি চিন্তা করে দেখুন যে এই যে বরবটিটা আমি যে মিক্স করলাম, হ্যাঁ এতটুকু যে আমি মিক্স করলাম, এতটুকু মিক্স করার পরে আমি কিন্তু মোর দেন 70 কেজি প্রতি হেক্টরে কিন্তু আমি একটা নাইট্রোজেন সারের যোগান পেলাম। তো এই ক্ষেত্রে কৃষকদের কি হচ্ছে, কৃষকদের কিন্তু রাসায়নিক সারের কিন্তু কিনতে হচ্ছে না, তো হ্যাঁ কৃষকদের এখানে সেভ হচ্ছে। তাছাড়া যে বরবটিটা ওরা করবে ওদের থেকে একটা এডিশনাল একটা ইনকাম তো ওরা পাচ্ছেনি, ওরা পরিবারের জন্য খাচ্ছেন বা বাজারে বিক্রি করছেন, যেটা করছেন কিন্তু 50 থেকে 60 বা মিনিমাম 40 টাকা পার কিলো কিন্তু বিক্রি করতে পারেন। এবং কোনো কোনোখানে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যেই গবেষণা তার দেখা গেছে এটা কিন্তু 70 থেকে 80 টাকা প্রতি কেজিও কিন্তু এই রামাইশগুলো বা এই বরবটিগুলো বিক্রি হয়। তো এই ক্ষেত্রে কৃষকরা খুবই উৎসাহী, কিন্তু এই যে এটা কৃষকদের মধ্যে আরও অ্যাওয়ারনেস করতে হবে, কৃষকরা এটা সম্পর্কে আরও জাগ্রত হতে হবে এবং তার ফলে কিন্তু কৃষকরা এটা কিনবে। তো এখন আমরা সবুজ সার জাতীয়গুলো চাষ করব কিভাবে বলে, এটা কত চাষ করার জন্য একটা প্রক্রিয়া থাকবে, তো এটা চাষ করার প্রক্রিয়া খুবই সহজ। আমরা প্রথমত সব থেকে ভালো হবে যদি আমরা ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের প্রথম দিকে আমরা যদি এটাকে রোপণ করি। আর বরবটি গাছগুলার আরেকটা উল্লেখযোগ্য তার যে গুণাগুণ সেটা হলো এগুলো কিন্তু হার্ডি ক্রপ, মানে খুবই শক্ত এইগুলা ক্রপগুলা, মানে বিভিন্ন ধরনের মানে কঠিন পরিবেশে এরা থাকতে পারে। জল প্রয়োগ যদি কমও হয়, জল যদি নাও পায় তাও কিন্তু কোনো অসুবিধা নেই,
1: জল বেশি হয়ে গেলে
0: হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটা গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই আপনি এই ধরনের গাছগুলো লাগাবেন চেষ্টা করবেন বেড সিস্টেমে, মানে একটু মাটিটাকে চারিদিক দিয়ে ড্রেন করে মাটিটাকে যে জায়গাতে লাগাবেন সেটাকে একটু উঁচু করে, হ্যাঁ কমসে কম আপনি ধরেন না 45 থেকে 60 সেন্টিমিটার বেদ, হ্যাঁ মানে তার যে চৌড়াটা করবেন এবং লম্বা আপনি যতটুকু করুন করুন সেখানে আপনি দুটো লাইন যাতে লাগাতে পারেন ঘন ঘন করে, হ্যাঁ 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্বে আপনি যাতে দুটো লাইন লাগাতে পারেন সেইভাবে ব্যবস্থা করুন। কিন্তু চেষ্টা করবেন সেটা যাতে মাটির লেভেল থেকে একটু উপরে হয়, যাতে জল বৃষ্টি আসতে যাতে জল এখানে না লাগে বা জল হলো যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। যেহেতু ফসলের সময় খুবই কম, সুতরাং কৃষকরা ফসলটা লাগিয়ে এই প্রথম 20 থেকে 25 দিনে তার একটু আগাছা পরিষ্কার করে নিলে তারপরে আগাছার কোনো সমস্যা হয় না। কারণ এই গাছটা যেহেতু বুশি টাইপ, এটা বুশের মতো মানে ঝাড়ের মতো এটা কিন্তু চারিদিকে ছড়ায়, যখন তার পাতাগুলো ডালপালাগুলো মাটির উপর ছড়ায় তখন কিন্তু মাটির নিচের থেকে আগাছাও জন্মাতে পারে না। কেন জন্মাতে পারে না? কারণ এটা ছড়িয়ে রাখে, মাটিটাকে কাভার করে, সূর্যালোক পায় না, মাটির ছায়া পায় না, তো মাটির নিচে আগাছাগুলো জন্মাতে পারে না। তো দেখুন এই যে ফসলটা, এই ফসলটা কতটুকু কৃষকদের জন্য ভালো, কতটুকু এটা ভালো। এবং এই ফসলটা আমি যেটা আগে বলেছি যে এই ফসলের গুড়ায় যেহেতু আমাদের নোডিউল আছে, মানে এই ফসলের গুড়ায় যে গুটি গুটি, কারণ এটা একটা শিম্বিগতীয় একটা ফসল, তো এই ফসলের গুড়াতেও আমরা নোডিউল দেখতে পাই। এই নোডিউলটাও কিন্তু বায়ুমণ্ডল থেকে আবার নাইট্রোজেন আপনাকে ফিক্স করছে, এটার গুঁড়াটাও আপনাকে নাইট্রোজেনে ফিক্স করছে, এটার পাতাটাও আপনাকে নাইট্রোজেন দিচ্ছে, এটা থেকে ফসলও পাচ্ছেন, এটা করে আপনার কোনো বেশি আগাছা পরিষ্কার করারও ঝামেলা নেই। সুতরাং এই ক্ষেত্রে এটা সবথেকে আমি মনে করি কৃষকদের জন্য খুবই একটা বেনিফিশিয়াল ক্রপ বা খুবই একটা যেটা ওদের আর্থিক উন্নয়নের দিকে নিয়ে যাবে খুব কম সময়ের জন্য, 60 থেকে 65 দিন। এই ক্ষেত্রে কৃষকদের যেই আর্থিক উন্নয়ন সেটা সমৃদ্ধ করার জন্য এটা খুবই একটা উল্লেখযোগ্য একটা ফসল আমি মনে করি। তো এই ক্ষেত্রে কৃষকরা ফেব্রুয়ারি, আমি যেটা বললাম ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে আপনারা এটা রোপণ করতে পারেন, যাতে শেষ মোটামুটি মে মাসের মধ্যে আপনারা যাতে এটাকে হারভেস্ট করে নিতে পারেন। ফসল হারভেস্ট করার পরে আপনারা মে মাসে কিন্তু ওইখানে আউশ ধান রোপণ করতে পারেন।

0: এখন যে কৃষকরা আউশ ধান রোপণ করবেন, তারা যদি ফেব্রুয়ারি বা মার্চ মাসে লাগিয়ে মানে লাগিয়েছেন এই ক্রপটা, তখন কিন্তু আপনারা ওই সেম সেম জায়গাতে ওটা করতে পারেন, বা ওই গাছগুলা কেটে এনে যেখানে আপনারা ধানের চারা রোপণ করবেন সেখানে কিন্তু আপনারা এটাকে মিক্স করে, এটা ভালো করে মাটির সাথে মিক্স করে পচিয়ে সেখানে সারের যোগান দিয়ে, জৈব সারের যোগান দিয়ে সেটা কিন্তু করতে পারেন। আর যে সমস্ত কৃষকরা ভাবছেন যে আমরা জুলাই বা জুনে, হ্যাঁ, বা আমরা আগস্টের প্রথম দিকে আমরা চারাটা রোপণ করবো, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। এখন থেকে আপনারা প্রিপারেশন নিয়ে আপনারা যে কোনো একটা জায়গাতে এটা করতে পারেন। তাছাড়া আরেকটা যেটা ধৈঞ্চা, যেটা আমি সবার আগে বলেছি, ধৈঞ্চা ধৈঞ্চা হলো একটা গ্রিন ম্যানিউর ক্রপ, কিন্তু এটাতে কিন্তু ফসল পাওয়া যায় না। এটা শুধু আপনার গাছ, আপনি বীজটা ছড়িয়ে দেবেন, এটা ভালো হবে কৃষকবারে যদি যে ধানের ক্ষেতে আপনারা, সরি, যেই ক্ষেতে আপনারা ধান করবেন সেই ক্ষেতেই আপনারা এটা চাষ করেন ধৈঞ্চাটা। কারণ কেন, কারণ যেহেতু এটা আপনাকে ফসল দিচ্ছে না, আর এটা 40 থেকে 45 দিনের একটা সময়কালের ফসল, ফসল না একটা গাছ বলতে গেলে, কারণ এটা আমাকে কোনো ফসল দেয় না, এটা পাতা এবং ডালপালা দেয়, এবং ফুল ফোটার আগে আগে মানে আমার হাঁটুর সমান যখন হবে, যখন এটা বেশি পরিমাণে লতা পাতা দেবে, পাতা দেবে, হ্যাঁ, সাকুলেন্ট যেটাকে আমরা বলি, সেই অবস্থায় সেই সময় সেটাকে আমার মিক্স করে ফেলতে হবে আমার পাওয়ার টিলার দিয়ে বা ট্রাক্টর দিয়ে। সেই সময় ওই মাটিতে, যেই মাটিতে আমি ধানের চারাগুলো রোপণ করব, সেই মাটিতে আমাকে এটা চার্জ দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে সেটাকে ভালো করে আমাকে 10 থেকে 15 দিন সেখানে ফেলে দিতে হবে, এটাকে পচতে দিতে হবে এই ক্রপটাকে। পচার পরে তারপর সেখানে আবার অবশিষ্টাংশ যদি আমরা কিছু আরও দিতে চাই সারের, যদি আমরা অন্যখান থেকে কোনো আরও লতা পাতা বা গাছপালা এনে দিতে দিতে চাই যেটা সারের যোগান দিতে পারে, সেটাও দিতে পারি, বা সাথে যদি আরও কিছু গোবর সার, জৈব সার, বা যদি আরও কিছু আমরা
1: রাসায়নিক সার,
0: হ্যাঁ, যদি কৃষক ভাইরা মনে করেন না দিলেও হয়, শুধুমাত্র যখন ধানের চারা বৃদ্ধির পর্যায়ে যাবে সেক্ষেত্রে একটু একটু ইউরিয়া সার দিলেই হবে। তো এই ক্ষেত্রে কৃষকবারে যদি মনে করেন যে না, আমি পটাশ সার দেব না, আমি এসপি সার দেব না, প্রাথমিক পর্যায়ে কোনো আমি ইউরিয়া সারও দেব না, তাও হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবং বিজ্ঞানসম্মতভাবে কিন্তু ওই জৈব সারের যোগান দিতে হবে। এবং পরবর্তী সময় যখন গাছের টিলারিং স্টেজ, বা যখন 30 থেকে 35 দিন পর যখন আমরা প্রথম আগাছাটা পরিষ্কার করব, তখন আমরা একটু ইউরিয়া দিতে পারি, বা যখন গাছের পিনিকেল ইনিসের শীষ যখন বের হয়, ধানের গুটি যখন বাদে দুধ অবস্থা থেকে যখন বৃদ্ধি পর্যায়ে যায়, ওই সমস্ত অবস্থাতে আমরা কিন্তু একটু একটু করে পটাশ এবং একটু একটু করে ইউরিয়া সার, তাও বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, হ্যাঁ, আমাদের এগ্রিকালচার অফিসারদের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু সেটাকে ফলো আপ করে আমরা কিন্তু মাঠে দিতে পারি। এবং এক্ষেত্রে কৃষক ভাইরা কিন্তু ফসলের কোনো উৎপাদন কম হবে না, এবং মাটি সুস্বাস্থ্য বজায় থাকবে, এবং সব থেকে বড় কথা হলো কৃষকদের যে আর্থিক একটা ব্যয় হয় সেটা থেকে কিন্তু কৃষকরা রক্ষা পাবে। এবং এক্ষেত্রে এদের যে বেনিফিট কস্ট রেশিও, মানে আমরা 1 টাকা খরচা করে কত টাকা লাভ করলাম, প্রতি টাকা ব্যয়ে কত টাকা আমরা মুনাফা করলাম, সেটা কিন্তু কৃষকদের বেড়ে যাবে। তো এটা আমি মনে করি এই যে সবুজ সারের, যে আমরা হয়তোবা সবুজ সার সেম মাঠেও করতে পারি, বা অন্যখানে করে আমরা মেইন মাঠে এনে ওটাকে মিক্স করে সেখানে লাগাতে পারি, এইভাবে কিন্তু আমরা সবুজ সারের ক্ষেত্রে কিন্তু আমরা
1: প্রয়োগটা করতে পারি। আচ্ছা, তো এর এই যে এইসব আলোচনা যে আপনি কলরা কৃষক দাদারা শুনরা উপকৃতও হইরা, তো ওটার মাঝে আপনি কি তা একটা ফুকের ব্যাপার নিয়ে একটু কি আলোচনা করবানি? কারণ রাসায়নিক সার দিলে ফুক আয় না, আর মানে কৃষক দাদারার মধ্যে একটা প্রবণতা আছে যে আমি রাসায়নিক সার তুরাতুরি দেইখানে যে ফুকের উপদ্রব কিছু কম হয়, আর জৈব সার দিলে গুফুরের মধ্যেও ফুক থাকে, তার লেগে ফুকের উপদ্রবটা বেশি হয়। এইটা কি তা কথাটা মানে ঠিক সত্যি না?
0: না, এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে আমি এই জন্য বলছি, যখন আপনি গোবর সার বা যে কোনো জৈব সার যখন দেবেন, যদি সেটা ভালো করে পচনশীল হয়, তখন সেই ক্ষেত্রে রোগ পোকা থাকার কোনো কথা নেই, পোকা থাকার কথা থাকে না, হ্যাঁ। কিন্তু যদি কৃষক ভাইরা মনে করেন আমি জৈবভাবে করে আমি রোগ না পোকা নিয়ন্ত্রণ করব, সেক্ষেত্রে নিম অয়েল কিন্তু যে কোনো পোকার ক্ষেত্রে কার্যকরী, কিন্তু সেটাকেও আমাদের বিজ্ঞানীর থেকে পরামর্শ নিয়ে সপ্তাহে 3 থেকে 5 দিন পরপর কিন্তু এটাকে দিতে হবে। কারণ যেহেতু এগুলা জৈব, এগুলাকে একবার দিলে কিন্তু কন্ট্রোল হয় না বা নিয়ন্ত্রণে আসে না,

0: কমতে কম 3 থেকে 4টা স্প্রে করতে হয়, তাও 3 থেকে 5 দিন পর বা 5 থেকে 7 দিন পর, তাও
1: মানে সপ্তাহে একদিন?
0: হ্যাঁ, সপ্তাহে এক,
1: সপ্তাহে
0: সপ্তাহে
1: একদিন?
0: একদিন না, 5 দিন পর পর দিতে হবে।
1: আচ্ছা,
0: 5 দিন পর পর দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমার এটা শেষ হচ্ছে, পোকাটা শেষ হচ্ছে। কারণ অনেক কৃষক ভাই মনে করেন আমি একবার দিলাম শেষ হয়ে যাবে, দুবার, না, এটা কিন্তু এভাবে কার্যকর হয় না, এটা বারবার, মানে অ্যাকচুয়ালি এটা কৃষি বিজ্ঞানী যারা আছেন ওদের সাথে কথা বলে ওইভাবে দিতে হয়। তো নিম তেলের মধ্যে দুটো আছে, একটা হলো নিম অয়েল, নর্মাল নিম অয়েল, আর একটা আছে নিম সিড কার্নেল এক্সট্রাক্ট। নিম সিড কার্নেল এক্সট্রাক্ট নিমের যেটা বীজ থেকে বানানো হয়, সেটা একটু তার অ্যাকশনটা একটু করা হয়। তো এই ক্ষেত্রে তাকে বেশি মানে কম প্রয়োগ করলে হয়, মানে ওষুধটা কম লাগে। আর যেটা নিম তেল, সেটা নিম পাতা বা নিম পাতা থেকে বানানো হয়, হ্যাঁ, সেটার প্রয়োগ অথবা একটু বেশি করতে হয়। তো যাই হোক, আমি কৃষক ভাইদের বলবো, আপনারা এই নিম তেল বা নিম সিড কার্নেল এক্সট্রাক্ট যে তেলটা প্রয়োগ করবেন, সেটার জন্য অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বিজ্ঞানীরা আছেন, যারা রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকেন, সেই বিজ্ঞানীদের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন।
1: আর ওটা জলের লগে মিশাইয়া দিতানি না?
0: হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই জলের সাথে মিক্স করে দিতে হবে। আর আরেকটা জিনিস, যদি রোগের বিষয় থাকে, কৃষক ভাইরা বিষ থাকে কিন্তু অবশ্যই আগে শোধন করে নেবেন। তো এক্ষেত্রে কৃষক ভাইরার যেই কার্বেন্ডাজিম, মেনকোজেব পাওয়া যায়, এগুলা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এগুলো বেশি লাগে না, 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, 2 গ্রাম প্রতি কেজি বীজ প্রতি লিটারে মিক্স করে করতে পারেন। তো এটা বিশেষ কোনো একটা ম্যাটার না। বা ট্রাইকোডার্মা জৈবভাবে যদি করতে চান, তাহলে ট্রাইকোডার্মা দিয়েও কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এবং বীজ শোধন করাটা খুবই জরুরি, বীজ শোধন করে নিলে আপনারা জৈবভাবে সার প্রয়োগ করলে, এবং যদি পোকার কন্ট্রোলের জন্য নিম তেল প্রয়োগ করেন, তাহলে আশা করি কৃষক ভাইদের খরচাটা অনেক কমে যাবে।
1: তো দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম, কৃষক দাদারাও শুনরা। তো আইজ আসরতনে উঠি যাইরাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

0: আকাশবাণী আগরতলা যতনী ফাঁসিং খাকা হামিয়া ফারি তাবুক সিং জাগু তিনি সানজা চরানি কবর পান্দা পুইলাওন খানার জাগানো কক রুবাইনি পান্দা ও বাইথাং বাই সৈজা ককলব সাউই খানার নাই ফণিলাল দেববর্মা
1: খানাই টংনাই তাকুক তাই বহুক সঙ্গ পইলাওন আনি হামজাকমা ইয়াফর আনি ককলব দিবুম ইয়াগ তৈতিলক ইয়াক বাই নং মানে তৈদামা কথক বসুকসে নঙ্গই কথক বাইয়া সাক চালাই হাবা থাঙইব ইয়াগ তৈদামা নাঙ্গ আইসুকনি পহর টেপ সাইয়া পিড়ি তৈখগই নাংলাইমানি অজাদু আনি তৈতিলক বসুক তৈ কথক নঙ্গই চলাই মানে আগি সিকালা সিকিলি বরা একটক তৈ কথক দামানি খোলা নন ওয়ানসুগী আংলে তৈ নিয়া ইয়াগ তৈতিলক তৈমাং অ আনি জাইতিরক হায়ং কটর টংনাওয়ানাও বখাও জালা নাঙ্গ হাবা থানটানি দাসা দাবরক সুন্দর যতন তৈপারা সা বরক তৈদামা গতৈ ইয়াগ থকমতম সাবতং চিনিবাগৈ খম খম ইয়াকটুক ইয়াগ তৈতিলক তৈয়ৈ ওয়ানসুকনাই চিনি নাংমান খলৈ সাজকনাই অচিনি নংমানি তৈতিলক বসুকসে কথক নঙ্গৈ আকাই পাইয়া কাইনে ককলাবনি বুমুং ইয়া পিড়িমারি রিং সাবৈ হিম ইয়াপাই নাইছন ইয়াপাইনি মারি নায়ক মসৈ মশক মথনা থাঙ বলং কসরৈ মসন ইয়াক সে ইয়াগ্রা ইয়াপাই সংলায় মথনা মশক খার থাঙই তংনাব সাক কাহাম নাঙ বায়া সাক চালাই খাবাক সানাঙ কক ঠাই কক বিটি খলৈ তংনাব কনৈ সাক কাইসা নাঙ বারি করিন খম্বার মতম বাসিকল নকবার নাঙ সামং হুমনি খরাং নি তালা দগারিমানি তালা বারি কাইমানি খমচাক খুঞ্জুপরা খাজো বর্মানি ইয়াকসে ইয়াগারা ইয়াপাই কাসাওই থাঙ্গই থাংসকনাই ইয়াপেরি মারি নাঙ হাসক বচলং মুসৈসা সঙ্গ শিকারসা খাজার বু তাবংনি ককলম বুমং ন খাও ফেরাং হাসক বচলং খরাং খনাব ফৈরাংনি সাতি হুঙ হায়ং গনাঙ্গই ফাটিসাই চিরি খকমা খরাং অবাতৈনি লক দিসাবা নখা হায়াপাং সমচাওই ফাইকা বগারক ফুদুলু দুলু নখা কপুলুং চুমুই উরি কবন্তৈ অফৈরাং নং আসক দে হায়ং গনাঙ্গই উরি কবনৈ ফনকমান ফাটিসাইমান নিনি পুমানি বখরাং মাইতক মাইগুলা খাপাং উদিলা বাহাইকায়

0: 삭삭이야 사나 동포로 신용마이로 범 자들 야파모탈의 빠꼬리 쇼트 동문 가함노 동약대달의 마이로녹 마이룽 북삭클라이의 호시니자이티록 코랑 카나디 노록 라카이 판파이야 가자랑나보 자라워 링이통오 허살시야 목도리 리글리 따보카이 시릭 기식 고팔라 땅카락 쪼바 라지마 기리나 라하르 코토토이 삭삭이야 미니 바가이 란사작 베케랭 부삭 라리마 수작 부카 랑삭니 다봉이 거클럽니 부몽 부카 보글라 부카 보글라 우리 거보노 넉당어 넉하니 달어 원아마 그레이 부카 오딜라 꼭사나카이 비니 부카세 올란돌라 먹을 딸리워 부카니 잘어 카방어 우리 오딜라 카니 부카 거보마 무기야 깨보니 시릭 지릭의 파이의 성조도 탕나이 카방 치게라 버카 오딜라 바야 삭살라이 가락 판투부이 티낭니 꼭노 버카오 저부이 어버글라 카망 능바 버성니 자티 홀랑니 간티 고부이 성살라이 카티 버카 버글라 নগ বুঠাগিয়া খাপাং সাকথারে মকল গদালিয়া তংমালে দালা বিনি হাইন তংটুতুই বুখা কবন নগবান হিরিঙ্গে নাই তাবুন ককলন বুমুং চখা খুটুই লবমানি চখানি খরাং মায় খুলুবনা সরাং হাপিংনি খোটাই সলুগমা খরাং খাজো বেরমানি খাজনি সুরাং হাপিংনি খোটাই লবুই কাপসগ তখের সা তংঠগৈ মশালায় আইচুক টগলা পুংমা খানাব খতি লবান বলাই পুঙ রাজা আগুলি তংমানি গলি তাবুক রিখা হাতায় দলি সখা লবমানি খরাং খানাব হাপিংনি খোটাই কাবো হাপিং মুমাইসিং শিলুকনি বান্তা আংলে চখানি বান্তা মায় খুলুপমা চখানি খরাং রাজা বিরিন্দিয়া চবানি বখরাং হায়ং গনাঙ্গই চখরেং নঙ ফাং রাজা ফাঙ্গ সুলুকমা খরাং মায় খুলুপমা সরাং আনি ককলব ইহাব ককটাং দালজাক সামনি অরণ মথাকা যতন হামবাই
1: কক্রুবাইনি বান্ধব আশিক জরা বাইথং বাই সুইজা কক্লব সাউই খানা রেখা ফণিলাল দেববর্মা তাবু খানা বাইদি বাইথং বাই সুইজা কথমা বসা সাউই খানা রেনাই সন্ধ্যারাম দেববর্মা
2: মাবসা কাছে সাই খেলার নাই আমি কঠমা বসানি মুহুকাই মনাক নি পুইটু বসুক হাতাই কামি উখা কাইসা হাসুক তলানি কামি ও কামি ও তংমাই রংনি বিসিঙ্গ গবাং কুক বরক রং ন রং সরংনানি গবাং কুক সেব সাব মানিয়ানি বাগৈ রং সরং জাগিয়া মাং ন বাঙ্গু বরং বিসিঙ্গ তাবুক ফানো ছয় সিমিনি লামাব সক ফাইয়া খুগজা মনাগনি পুইটু বাই কুপলুং খরকসা খরকসু কামিনি ফাতার থাঙ্গই রাজাখর আগুলি রগ থাঙ্গই তঙ্গুই রং সরঙ্গই সিজাক মুকজাক রংনি কক রগ্ন হুঙ্কে বরসুক হাতে কামিনি বরক রক খনাতক জাগিয়া অংজাক লাইও তামু হিনবা ও কামিনি গবাং কুক বরক রগ্ন তাবুক ফানো মনাগনি পুইটু কলকজাক আবুনি বাগিন বরক সয় এবা কবি কগ্ন খনাতক জাগিয়া

0: আগুন রাইবাই বিহীন গানা আচুগ্রে মতাই রেখান বকশিনুর ওম বাইকে হামাই ইয়ং হামিয়াব তাইব সাকে তাইব লোমানী বাড়ি বাড়ি সক্ষা মেলেরিয়া বেমার বা বিথি কালাইয়ারি বাকে তাইব বাড়ি খা হামকেন আগুন রাইবাই বিহিত বখাতি কিয়া দেমফল চাইনি পুইটু চাই মাইয়া ওই তাই খরকসা বয়ার কামিনি সেমাল চাইন নাহার লজাও খা সেমাল চাই ফাইখান ঠিকানা নাই ফাইখা ঠিকানা নাই বাইখান খামপলায় আসক্তই বাঙুরানি রি বুপরা ওই সাকা আগুন বাই বিহীন সবই খানা রেখা কই আগুন অমুবা বেজুয়াশে খাবলে আফ্রো খান আগুন রায় বিহিক ব গানো তংমাবা তঙিমালিয়া ওয়ানা জাগৈ অসাইনো সঙ্কা তামু ওংখাবা দা অসাই হই আফ্রো খান সেমাল অসাই সাকা সকাঙ্গ মতাইরুমানী উল্টা রোজা খাটু হানি বাকে ও হামিয়াবা বাসায়া অঙ্গি তংলে হাঙ্কান হাইনো হাই পুন টক টাকুম ফারক তাই টকতে টকসারক পাইয়ে মতাইরালাই যাও খা ইয়াং আগুন রানীবো সাজেক লোমানী হামলিয়া মেলেরিয়ানি লুমতে লুমতে টাইফয়াচ্ছে রমই থাংসিউ সাক হামিয়া কেবেল সগৈ থাঙ্কা আফ্রু কেন আগুন রানী বোটা পুসরানি বুসলা অকরা ফাইয়ী বুখরানি বুসাজেক মাই সাক হামিয়ান হামরানা বাকি সাক হাম নগতলাঙ্গি সাক নানা নিদাগিখা ইয়ং সেমাল চাই আগুন রানী বুসাজেক সাক হাম নগতলাংনা হুমা খনাবই বেলাঙ্গি চাজাগিয়া ওংখা অসাই সাকা আগুন রাইন মতাই নামান কুদিন ডাক্তার হামরি মানিয়া নিসাজন ডাক্তার বিথি চার মা কারে ডাক্তার বাহান ফান চার দি বিনি সাক হামগ্লাক মতাই রেখেছে হামনাই ইয়াং অসাইবাই মতাই রেমাং রেমাং নগ নুখুঙ্গ রং থং কেবেল থাকা সাক হাম নগ সাক নাইনে ফুরুকে রং পয়সা কৃই ইঙ্গি কাহামকে সাক নাই মানলিয়া আফ্রু সাক নাইনি ডাক্তার সাকা সাক হামিয়ানি সাক নাই হামিনী বেমার রমই মানখা ও বেমার খা পুলিয়া মেলেরিয়া আবুন ইয়াগুল টাইফয়েড ইংখা পাইথাগোকে খেত ফালই সাক নাইখা তাই সাক হামই বাজাখা হাইফন ইয়ং নুখুঙ্গকে মূ সাকরিখা রং মাই মাল মাতা তাই মাই বরই চামানি খেতরক বেবাগ নকমাবাইখা মনাক নি পুতুক লগই আবুনি বাগিন গরক রক সাক হামিয়া চায়া রক ইংখে পুলান ডাক্তার তেলাঙ্গি সাক নাইনে নাঙ্গু এবাখে সাক হামনগ তেলাঙ্গ নাঙ্গু ডাক্তার সাক নাইমানি ইয়াগুল হাম সুইয়া হিংকে সে অসাইনে নাইরি নাই মানে আবু হাই হিংকে বড় রঙনি রং পয়সা রক মাগনা থাঙ্গিয়া ইংনাই বেমার ব ডাক্তিন হামুই বাসানাই হাইকে সে মোনাকি পুইতনি ইয়াক কাকনাই আমি কথমা সামানি
1: খগ্রুবাইনি পান্ডাও আসকচেরা সন্ধ্যারাম দেববর্মা বাইথং সৈমানী কথমা বসা সাবই খানা রেখা তাবু খানাবাইদি জাদুনি রচাপমু খরাঙ্গনাই পুতির দেববর্মা

ಬರ್ತೇನೆ.

Yeah, yeah, yeah.

শুনছিলেন খবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে খবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় ছয় গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
0: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
2: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the

0: rest of the world.
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতা সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিক্কার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি NV আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশে পথ কুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া

সিঙ্গাপুরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26 থেকে 30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেববর্মা তিনি কক্তমা বুবাগ রবংখা ভারত নর্দিক কুচু বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়েনি রাজাখর অসলো চেংজাক্ষা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি সালনি চুংফেরাং আচারি মুংতাই সামুঙ্গ নাংনাও লুকু রগ্ন তাইব গবাং খাবা সরনা নাহারে গরংজাক নাইখংনি অফিসার রগ্ন কক বিতি রেখা হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গই বেবাগৈ খুংসারা আঙ্গনওয়ারি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম স্লাইনা সামুং চেংখা জনজাতি হামক্রাই নাই খুঙ্গ জনজাতি রগ্নি বেবাক ককশিল চামুং খনানা তাই জংজাঞ্জাকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চলখ্লাই জাকা হানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তাবুক কক্তমা শুক্রবৈ ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়েনি রাজাখর অসলো চেংজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নরওয়ে সুইডেন আইসল্যান্ড ডেনমার্ক তাই ফিনল্যান্ডনি মন্ত্রীবক্রক রোগবাই অসলো সিটি হল কুথুম লাইমাও মানজাখা কুথুম লাইমাও তাং শেপ হামক্রাই ডিজিটালাইজেশন খবুই জুদা জুদা নাংকুকমা বাবাইনতি ককলাম সালাই জাখা নৈসাই নৈচিবা বিসিনি অক্টোবর টালনি সিমি সামুঙ্গফ নাংজাক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নি শেপ বাই অকুথুম লাইমুং তাই বকা হামকুক বানিয়া তাই রাংবক সিনমা হালকন হামক্রাই খ্লাইনা চাইতক জাগানো অকুথুম লাইমুং ভারত বাই নর্ডিক আমচায় দাল বিদাল চুবা মুঙ্গ ফুয়ার নাও তাইব চুবাওয়ানো কুথুম লাইমানি সেকাং মন্ত্রীবক্রক মোদী আইসল্যান্ড ফিনল্যান্ড তাই ডেনমার্কনি মন্ত্রীবক্রক বাই বখাক নৈনি ককলাম সালাইখ্যা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি ভিয়েতনামনি রাষ্ট্রবক্রক টু লাম বাই মালাইখা কনৈ হাকতর্ন বরকনি নাইমথাং চুবামুং থিনাঙ্গ তাইব কড়াক খালাইনানতি কগলাম সালাইখা হদালামো কাশুমুং মন্ত্রী শাখা অচুবামুং কনৈ হাকতরনি বিশিং হালক কাহাম খালায়ানো আবনকারীব নাইমথাং কনৈ হাকতরনি চুবা লাইমুং তাই কনৈ হাকতরনি হালকন তাইব কড়াক খালায়ানো কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং হেনিয়ে ভিয়েতনামনি কাশুমুং মন্ত্রী জেনারেল ফান ভেনজিয়াং বাইব বখাক নৈনি ককলাম সালাইমাওয়া আচোখা কনৈ হাকতর্ন ভারত তাই ভিয়েতনামনি বিশিং নাইমথাং মানজাকমুং তৈবম নাইমথাং স্নামঘর নাইমথাং নখবৈ জুদা জুদা নাংকুমা বাবাইন তৈ ককলাম সালাইখা বাংলাদেশনি স্ট্যাটিস্টিক ব্যুরোনি পাইথাগ ককথুমন রগৈ মার্কিন কথাজাক রাষ্ট্রন কিচা ফেরলাইমুং বাই বাংলাদেশনি উল্লেখতর বানিয়া মানজাকমুং অঙ্গৈ বাচাখা ভারত থাংনাই ফেব্রুয়ারি তাল বাংলাদেশ বেবাগৈ বানিয়াও রাও চার দশমিক ব্রৈ স্নি রাংমারিন রগৈ খক সারা নৈচি থাম দশমিক নৈ চার বিলিয়ন রাং ভারত বাই পাইলাইখা আরো কথাজাক রাষ্ট্র বাই শেয়ার তংমানি রাও চার দশমিক ব্রৈ দক ফিয়া রাও নৈচি সানি গবাং শেয়ার বাই যতনি কুচুগ বানিয়াও মানজাক মুঙ্গ তঙ্গ চীন মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি সালনি চুংফেরাং আচারি মুংতাই সামুঙ্গ নাংনাও লুকু রগ্ন তাইব গবাং খাবা সরনা নাহারে করংজাক নাইখুংনি অফিসার রগ্ন কক বিতি রেখা তিনি টিআইএফটিনি কনফারেন্স হল আগরতলা পৌর নাইখ্রাইন খবুই জুদা জুদা আউলি আমচায় চুংফেরাং তাই তৈ শাখাম রায়দা নাইখুংনি ককলাম সালাইমা পান্ডা মন্ত্রীয়করা অকগ্ন শাখা মন্ত্রীয়করা জুদা জুদা তাংবুতাংনি সামুঙ্কা হামকে তাংনাও তাই জরা পাইরে দাগিমুং রেখা আবনকারী রায়দা করি সামুং অংমা আমচাই রগ্ন সাউই সোলার হাইমাস্ট আচুগ্রনা কক বিতিব রেখা পান্ডা চুংফেরাং নাইখুংনি আদং শাখা আগরতলা আউলি।

হাতলাতেই চেংফেরাংনি লাইন বনাতাই আবুবাই গেদালজাক স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন নাম নাওয়া তাবুকনি বিশিং সামু চেংজাখা আবুনি বাগে রাং বাইমা রমজাখা খকসা সাই বারা রেজাগ রাং আগরতলা পুর নাইকরাই আমচায় কাইসা রাসাই নৈচি সাইতাই মোহনপুর পুর পরিষদ আমচায় কাই থামচি সাই স্মার্ট মিটার আচুগ্রমা সামুং অঙ্গৈ দঙ্গ পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনাওয়ী চিংফেরাং মন্ত্রী রতনলাল নাথ শাখা আউলি আমচায় কাই নৈ সাই চার রা ব্রৈচি বা সোলার ইউনিট আচুগ্রজাখা পান্ডমানজাখা সচিবকরা জে কে সিনহা তাঁকরা অভিষেক সিং আকশং ত্রিপুরা রঙ্গজা নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা আমজক মুংনি অংখারিনী কাংবলাই তাই সার্টিফিকেট খনা রেজাগানো তিনি রঙ্গজা নাইমথানী তাঁকরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্তমা রেখা আবনকারী মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজক মুংনি কক ফিরক মংবলাই রিভিউ খ্লাইরেনা বাকে কুবুন কয় মংবলাই নাইমথানী ওয়েবসাইট www.tbac.tripuragov.in অমানথগানো হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গি বেবাগৈ খুংসারা আঙ্গনওয়ারি কেন্দ্র ন ইংলিশ মিডিয়ামো স্লাইনা সামু চেংখা আবুনি বিখাগো তিনি উনকুটি হাংঘর খুংচি আঙ্গনওয়ারি কেন্দ্র ন ইংলিশ মিডিয়ামো সেলাই যাখা আবুন রগৈ তিনি কয়লা শহর সার্কিট হাউস ও সংসাজাক ফ্রমুং সামুং বুতাং চেঙ্গিরেখা পুর পরিষদ নি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই পান্ডা উনকুটি হাংঘর নাইকল ফাং মেঘা জৈন শাখা বিশিদক উমর জরাজ রায় রকনি রঙ্গ হামক্রাই তুবুনান নাহারৈ তাই থিনাং কাহাম সংসাইতি সানান নাহারৈ অচেতন নাহার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আপডেট মান্না বাগে লগ ইন খ্লাইদি www.newsonear.com নিউজ অন ইয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম AIR নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন AIR অফিসিয়াল আবনক আরিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্টমা আপডেট মান্না খে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো জনজাতি হামক্রাই নাই খুঙ্গ জনজাতি রগ্নি ব্যবাক কক শিল চামুং খানানা তাই জংজালিয়াকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম জল খলাই জাকা হানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি দাগি মুরগে সিঙ্গেল উইন্ডো সিস্টেম জল খলাই জাখা তিনি আগরতলা সুপারি বাগান নি দশরথ দেব মুকুমো হল বসংতাই হায়ুং বেরামনি থঙ্গ কাহাম্মান মারি মান্নাই জনজাতি থাই রগ্ন বরমিয়া ফার্মা পান্ডা অব মকগ্ন শাখা বতাইব শাখা হাস্তেও তাবু খুঁচিনে একলব্য রংনক দঙ্গ তাইব খুংদক একলব্য রংনক দায়িত্বন চল খাই জাগানো তাইব খুঁচি একলব্য রংনক স্নামনাও হাস্তি হাফাংনি বেখাকি কেন্দ্র হাফাংনি থানি ককজাব রহর জাখা ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল প্রোগ্রাম বাই সংসাজাক তিনি পান্ডাও থংনি বাবায় বসং বেরামো খরক ব্রৈচি চুকুন তাই হায়ুং বেরামো খরক ব্রৈচি স্নিন বরম ইয়াফার জাখা সুপ্রিম কোর্ট তিনি লামানি সৈ রকন তৈ সকাঙি দাগি মুগ্ন রসাই নাহার না কয় মুগ্ন কারই রেখা দরবার নক সাকলাইখা টিকা রমাইয়াগুলো রম্মা সৈ রকন তাইসা লুকুতংমা আমচায় ফিয়গে মান গ্লাক বরকন তনিমা থায়ন মা তনি নাই দরবারফাং বিক্রমনাথনি বেঞ্চ ছাকা অ দাগি মুঙ্গ সামুঙ্গ ফ্লাংজা গিয়া খাই করংজাক হাফাংনি অফিসার রকন কেবেঙ্গে দরবার নকনি দাগি মুঙ্গ মানিয়া অংমাতাই কড়া গিয়াপ্রি নাহার জাক নাই হাস্তে তাই কেন্দ্রমাই নাইকল যাক আমচাই রকন এনিমেল বার্ড কন্ট্রোল কেন্দ্র স্নাম তিসানা রেবিস কাসুমুং টিকা সেবরনা তাই নাংমানি জরা কিরিমা সিংসা সুই রকন তুই কেরংনি নাংমাইয়া প্রি নাহার নানো তুই বদাগি মুংরে জাখা গুমটি হাংঘর সাকাম নগ তাবুকনি কটাল সাকাম সেবসাবনি বখাকঙ্গি ইন্টিগ্রেটেড কাউন্সেলিং এন্ড টেস্টিং সেন্টার DSRC তাই FIARTI সেন্টার তিনি চেংরজাখা ও সেন্টারনি বিশিংতুই HIV রুকজাক আমচকমুং দাগিমুং তাই শাক নাইমুংনি সেবসাব ইয়াফার জাগানো হাংঘর নাইকল ফাং রিঙ্কু লাঠের শাখা ও সেন্টার ফিয়কজাকমানি ছয়নাহারমুং অংখা HIV মানজাক বেমারি রগ্ন নাংমানি বিথি মানথগ্রনানি তাই চয়াতই খে শাক নাইজাংনা সেবরনানি সালথাং ত্রিপুরা হাংঘরনি ইট ভাটানি বুবাগ্রা তাই সামুং তাংনাই রগ্ন হজাকমুং বাংরানা নাহারে তিনি আগরতলা তাংনগ কগলাম সালাইমা সংসাজাখা আরো হাস্তে তাংনাই খুংনি কথাজা কমিশনার বিনয়ভূষণ দাস শাখা ইট ভাটাও চরাই রগ্ন সামুং তাংরামা মথাগ্না নাংনাই বিসি চিচার উমর কাশগিয়া চরাই রগ্ন সামুং তাংরেখে সুপ্রিম কোর্ট নিদাগি মুগ্ন রগৈ ইট ভাটানি বুবাগ্রান কেবেঙ্গি FIR খলাইনান খবুই জুদা জুদা বাবাইন তুই কগলাম সালাই জাখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদি অ তালনি থামচিসা সালমারি কক্তিশালনি ফুং দামচিসাও আকাশবাণী নি মন কি বাত পান্ডাও হাকতর তাই

বুইহা কত নি লুকুরক বে কগলাম সালায়ানো অব অঙ্গিমানো মন কি বাত নি ফিল সারা থামচিবরি বেরেম নি পান্দা মন্ত্রী বক্রক লুকুরক নবরক নি ওয়ান সুগমা খাকামা কক মন কি বাত চ সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকুরক নি ওয়ান সুগম রং রহরে মানানো টোল ফ্রি নাম্বার 1800117800 অ নাম্বার কল খাই দি হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুম রং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল উই জে লিঙ্ক মানানো আবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং সালনি চিচুকু জরা ফিয়ক জাক টঙানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রি রকনি ক্রিকেট বাতাইলাই মাওয়াতিনি কাইব্রী থংমুং অংখা নরসিংগরনি টিআইটি থংখলাও সংজাজাক থংলাই মাওয়া প্রগতি প্লে সেন্টার রান চার্চিনি বাই রয়্যাল কোচিং সেন্টার ন নরসিংগরনি পিটিএ থংখলাও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার উইকেট কাইজার বাই মোচাক ক্লাব ন এমবিবি স্টেডিয়াম এগিয়ে চল সংঘ উইকেট কাই বাই ইউনাইটেড বিএসটি নতাই মোহনপুরনি তালতলা থংখলাও বিদ্যাসাগর কোচিং সেন্টার রান সারা বাচি ব্রি বাই স্ফুলিং ক্লাব ন ম্যাচেন খা ভারতনি নবার তিবার নাইখুং ত্রিপুরা ন খবুই মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ অ তালনি বুসকাং নই চিনি সিমি নৈচিবা সালমারি জরা বুংখর খরকে ওয়াতি ওয়াইমান হনই হজাক মুং রেখা বুসকাং নৈচি দক সালমারি ও কেরলম ওয়াতি হাবানো বুসকাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি কিচা সুখ হাং কর ফেরাঙ্ক গে ওয়াতি ওয়াইমান খনা সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চংমারি নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিবা দশমিক নই ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস পাইথাগ কক্তমা বুবাগ্রক তাইসা পরিফিওয়া ভারত নর্দি কুচুক বেরেমনি কুথুম লাইমাওয়া তিনি নরওয়েনি রাজাকর অস্লিমো চেংজাক্ষা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি শালনি চিং ফেরাং আচাইরি মুং তাই সামুঙ্গক নাং নাও লুকুরক্ন তাইব কবাং খাবা সারনা নাহারে করঞ্জাক নাইখুংনি অফিসার রক্ন কক বিতি রেখা হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গে বেবাগে খুং সারা আঙ্গনওয়ারি কেন্দ্র ন ইংলিশ মিডিয়াম স্লাইনা সামুং চেংখা জনজাতি হামকে নাইখুঙ্গ জনজাতি রোগনি বেবাক কক শিল চামুং খানানা তাই জিং জারিয়াকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খালাই জাক্ষা হানে শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখা উল্লি কক্তমা আওয়াই এঙ্গানে খানা ফুং দামসনি সতী ব্রিচিওয়া।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে আগরতলা পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। তাছাড়া অসামাজিক কাজের চেষ্টা হয় শহরাঞ্চলে এরকম স্থানগুলিকে চিহ্নিত করে সোলার হাইমাস্ট বসানোর জন্য তিনি সভায় পরামর্শ দেন। সভায় বিদ্যুৎ নিগমের প্রতিনিধি জানান, আগরতলা শহরের মাটির নিচে বিদ্যুৎ পরিবাহী লাইন পাতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। আগরতলা পুর নিগম এলাকায় 1,20,000 এবং মোহনপুর পৌর পরিষদ এলাকায় 30,000 স্মার্ট মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে এই কাজের প্রায় 70% সম্পন্ন হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখনও পর্যন্ত শহর এলাকাগুলিতে 2,845টি সোলার ইউনিট বসানো হয়েছে।

ভর্তুকি দেওয়া হয়েছে 5,361 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন শহর এলাকায় প্রায় 1,50,000 বাড়িতে এই প্রকল্পে সোলার প্যানেল লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে বিদ্যুৎ মন্ত্রী জানান। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, সচিব অভিষেক সিং প্রমুখ। 100 দিনের টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে টিবি রোগ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে গান্ধীগ্রাম হাসপাতালের অধীন আজ লক্ষ্মীলঙ্গা চা বাগানে এক বিশেষ চায় পে চর্চা ও আয়ুষ্মান আরোগ্য শিবিরের আয়োজন করা হয়। হরেন্দ্রনগর সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যৌথ স্বাস্থ্য ও জনসচেতনতামূলক কর্মসূচিতে চা বাগান এলাকার চা শ্রমিক, তাঁদের পরিবার এবং স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল টিবি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময় মতো চিকিৎসা গ্রহণে উৎসাহ প্রদান এবং প্রত্যন্ত চা বাগান এলাকার মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিনহা, উত্তর লক্ষ্মীলঙ্গা গ্রাম প্রধান মৌসুমী দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী প্রমুখ। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে 9টি জেলার মোট 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। এই লক্ষ্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। অনুষ্ঠানে 9টি জেলার জেলাশাসক মেঘা জৈন বলেন, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের সর্বাঙ্গীণ বিকাশের জন্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই এই উদ্যোগ। সুপ্রিম কোর্ট আজ পথ কুকুর সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, টিকাকরণ বা বন্ধাকরণের পর ধরা কুকুরদের জনস্থানে ছাড়া যাবে না, তাদের আশ্রয় কেন্দ্রে রাখতে হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে যে এই নির্দেশ কার্যকর না করলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননা ও বিভাগীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এনিম্যাল বার্থ কন্ট্রোল কেন্দ্র গড়ে তোলার জন্য এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনে বিপদজনক কুকুরের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এম ভি অঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ দেশজুড়ে ক্রমবর্ধমান পথ কুকুরের সংখ্যা মোকাবেলার লক্ষ্যে একাধিক নির্দেশনা জারি করেছে। বেঞ্চ বলেছে যে যেসব এলাকায় পথ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে এবং যেখানে বারবার কুকুরের আক্রমণ বা কামড় হামলা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেখানে পুর কর্তৃপক্ষ প্রাণী হত্যার আশ্রয় নিতে পারে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র আগামীকাল দেওয়া হবে। আজ মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। তিনি জানান, পর্ষদ অফিস থেকে মার্কশিট দেওয়া হবে, তাছাড়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট www.tbac.tripura.gov.in এ পাওয়া যাবে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের 47তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলার মেলার মাঠে উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নরওয়ের রাজধানী অশ্লোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ডেনমার্ক এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে অশ্লো সিটি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রযুক্তি ও উদ্ভাবন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, নবীকরণযোগ্য শক্তি এবং ডিজিটালাইজেশনের এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন, নতুন এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত নর্ডিক দেশগুলির মধ্যে এক স্বর্ণযুগের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজি

0: ভিত্তিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠল ভারত। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অর্থের নিরিখে 123.28 বিলিয়ন টাকা ভারতের সাথে সম্পন্ন হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল 8.46%, অর্থের নিরিখে 123.17 বিলিয়ন টাকা। তবে 21% বেশি শেয়ার নিয়ে শীর্ষ বাণিজ্য অংশীদারের স্থানটি ধরে রেখেছে চীন। মূলত ভৌগোলিক নৈকট্য ও কম পরিবহন খরচের সুবাদে ভারত থেকে চাল, পেঁয়াজ, চিনি, তুলা ও শিল্প কাঁচামালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য মূলত তৈরি পোশাক রপ্তানি এবং এলপিজি ও কৃষি পণ্য আমদানির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যা দেশের রপ্তানি খাতের সীমিত বহুমুখীকরণ এবং তৈরি পোশাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতাকে পুনরায় স্পষ্ট করে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতি কল্যাণ দপ্তরের জনজাতিদের যাবতীয় অভাব অভিযোগ শুনতে এবং সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্দেশে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। আজ আগরতলার সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতিহলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে সফল জনজাতি ছেলেমেয়েদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জনজাতি কল্যাণমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে 12টি একলব্য আবাসিক বিদ্যালয় রয়েছে, আরও 6টি একলব্য বিদ্যালয় শীঘ্রই চালু করা হবে। আরও 10টি একলব্য বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল প্রোগ্রাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে জাতীয় স্তরে 49 জন এবং আন্তর্জাতিক স্তরে 47 জন সফল জনজাতি ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। গোমতী জেলা হাসপাতালে আধুনিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গ হিসেবে আজ চালু হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার DSRC ও FIART সেন্টার। এই কেন্দ্রের মাধ্যমে HIV সংক্রান্ত পরীক্ষা, পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। জেলাশাসক রিঙ্কু লাথের জানান, এই সেন্টার উদ্বোধনের মূল উদ্দেশ্য হল HIV আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা ব্যবস্থা করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি প্লে সেন্টার 82 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের PTA মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 8 উইকেটে মৌচাক ক্লাবকে, MBB স্টেডিয়ামে এগিয়ে চলে সংঘ 10 উইকেটে ইউনাইটেড BSTকে এবং মোহনপুরের তালতলা মাঠে বিদ্যাসাগর কোচিং সেন্টার 154 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আগামী 22 মে থেকে 25 মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগর, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: কিছু গল্প, সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: আরে আশা দিদি, আপনি?
4: শারদা, খুকি কেমন আছে?
3: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
4: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
3: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
4: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
5: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
6: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: एशिया स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: আকাশবাণী কৈলা শহর শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শিক্ষামূলক অনুষ্ঠানে। শুনুন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
2: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল। পড়াবেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
3: নমস্কার। আজকের পড়াশোনা অনুষ্ঠানে শ্রোতাবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা বইপত্র এবং খাতাপত্র নিয়ে বসে পড়ুন। বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল জিওগ্রাফি বিষয়ে আলোচনা করব। তোমরা যারা আছো খাতাপত্র এবং বইপত্র নিয়ে বসে পড়ো। আজকের আমরা নবম শ্রেণীর ভূগোল এ নিয়ে আলোচনা করব। তো তোমরা তো জানো যে আমাদের নতুন সিলেবাসে, নতুন পাঠ্যসূচিতে আমাদের ক্লাস নাইনের জিওগ্রাফিতে 6টা ইউনিট আছে। তো আমরা প্রথম ইউনিট না, আজকে আমরা দ্বিতীয় ইউনিটে পড়ি। দ্বিতীয় ইউনিটে আছে আমাদের ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত? তো আমি শুরু করে দিই আজকের অনুষ্ঠান। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ভারতের। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখন আমরা যদি বলি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মধ্যে ভূপ্রাকৃতি বললে তুই কী বুঝো? এই ভূপ্রাকৃতিকটাই কী বলতে পারবে কেউ? তোমরা ভূপ্রাকৃতি মানে কী পারবে না, অবশ্য পড়াশোনা করলে অবশ্যই পারবে। তো আমি বলে দিচ্ছি, ভূপ্রকৃতি মানে কী? কোনো দেশের ভূপ্রকৃতি, ভূ মানে মাটি, তার প্রকৃতি মানে তার চরিত্র বা গঠন, তার ওই দেশের জল নিষ্কাশন বা নদ নদী, ওই দেশের আবহাওয়া, ওই দেশের জলবায়ু। আবহাওয়া তো জানো তোমরা, অবশ্যই জলবায়ুটাও জানো। মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি, ওই দেশের মাটির গঠন, তারপরে ওই দেশের স্বাভাবিক উদ্ভিদ, ওই দেশটার ভূপৃষ্ঠস্থ বা ভূয়াভ্যন্তরীণ জলের অবস্থা, ওই দেশের প্রাণীজ সম্পদ, বন্য সম্পদ, এগুলো সম্পর্কে জানবো। ওই দেশের খনিজ সম্পদ কী কী পাওয়া যায়, এইসবগুলি একত্রে আমরা ভূপ্রকৃতিক পরিবেশ বলি। তো ভূপ্রকৃতিক পরিবেশ অবশ্য জানলে এবার, তো ভূপ্রকৃতিক

পরিবেশ কিভাবে গঠিত হয় এটা আমাকে জানতে হবে। আমরা ভারতের ভূপ্রকৃতিক বিষয়ে জানার আগে আগে এটা জানতে হবে যে ভূপ্রাকৃতিক পরিবেশটা কিভাবে গঠিত হয়, জানো কি তোমরা? হ্যাঁ, এটা কিন্তু বিরাট কঠিন ব্যাপার, তবু আমরা আজকের আলোচনায় সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে? তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ রহস্যজনক ব্যাপার, ঠিক আছে? বর্তমানে আমরা দেখি যে আমাদের ভারতবর্ষের উত্তরাঞ্চলে কি আছে, উত্তর দিক উত্তর সীমানায় হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার যে আমাদের ভারতবর্ষে যে প্রভাব বিস্তার করেছে সেটার মধ্যে বলতে পারবে কি প্রভাব আমাদের হিমালয় পর্বতমালা আমাদের জনগণের, জনসাধারণ এবং ভারতের অবস্থার মধ্যে কীভাবে প্রভাব ফেলছে? এই হিমালয় পর্বত আমাদের একদিকে যেমন প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে, উত্তর দিকের বৈদেশিক আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করছে, তেমনি আবার আমাদের ভূপ্রাকৃতিক পরিবেশকেও নিয়ন্ত্রণ করছে। এই যে সুউচ্চ হিমালয়, এই সুউচ্চ হিমালয়ের জলধারা এই ভারতবর্ষে বিরাট একটা গাঙ্গেয় সমভূমির সৃষ্টি করেছে। এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে এই হিমালয় পর্বত। এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টি হওয়ার ফলে এখানে কি হয়, এখানে উর্বর মৃত্তিকার সৃষ্টি হয়েছে। উর্বর মৃত্তিকার সৃষ্টি হওয়ার ফলে এখানে ভারতের বিশেষ করে ওই অঞ্চলে ভারতের খাদ্যের স্বনির্ভর হতে পেরেছে। এখানের উর্বর জমিতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো উৎপন্ন হয়। তো এ বলা যায় যে হিমালয় পর্বতমালা আমাদের জনজীবনেরও বিরাট প্রভাব ফেলেছে। তো এই হিমালয় পর্বতমালা যে আমাদের ভূপ্রাকৃতিক গঠনকে প্রভাবিত করেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো হিমালয় পর্বতমালা আমাদের যে ভূপ্রাকৃতিক গঠনের যে প্রভাব বিস্তার করেছে তার আগে আমরা এই হিমালয় পর্বতটা কী ধরনের পর্বত সেটাও জানতে হবে। তো জানতে হবে না তো আমাদের, আমরা জানি অনেক ধরনের পর্বত আছে, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। আমাদের হিমালয় একটা কী ধরনের পর্বত বলছিলাম, নবীন ভঙ্গিল পর্বত। নবীন কেন বলা হচ্ছে বলো তো? এখানে নবীন বলা হচ্ছে কারণ এটা এখনও নতুন, সবচেয়ে নতুন পর্বত সৃষ্টি হয়েছে, বিশেষ করে আজ থেকে 7 কোটি বছর পূর্বে এর উৎপত্তির সূচনা ঘটেছে। বুঝতে পেরেছো তোমরা? এই হলো হিমালয়। এখন হিমালয়টার উৎপত্তি যে হলো কীভাবে হলো সেটাও তো জানতে হবে, ঠিক আছে না? আমাদের বিরাট সুউচ্চ হিমালয় আমাদের উত্তর সীমান্তে রয়েছে, সেটাকে জানতে গেলে তো তার উৎপত্তি সম্পর্কে তো জানতে হবে। তো উৎপত্তিটা জানতে গেলে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্লেট টেকটনিক, থিওরি অফ প্লেট টেকটনিক বা পাত সংস্থান তত্ত্ব। তোমরা এই আমাদের দ্বিতীয় নিটের সূচনাতেই তোমরা তোমাদের যে পাঠ্যসূচিতে দ্বিতীয় অধ্যায়ে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেই অধ্যায়ের সূচনাতে আছে পাত সংস্থান তত্ত্ব। সেই পাত সংস্থান তত্ত্বটা থেকেই আমরা বুঝতে পারব হিমালয় এবং ভূপ্রকৃতি কীভাবে সৃষ্টি হয়। তো এটা জানার আগে তোমাদেরকে জানতে হবে এই পাত সংস্থান তত্ত্বটি কী এবং কে প্রথম এর ব্যাখ্যা দিয়েছিল, ঠিক আছে না? বলতে পারবে তোমরা? বইটা পড়লে বসে বলতে পারতে, পাত সংস্থান তত্ত্বটা প্রথম ব্যাখ্যা করেছিলেন মার্কিন একজন বিজ্ঞানী টুজু উইলসন। তিনি প্রথম এই ভূপ্রকৃতি গঠনের ক্ষেত্রে পাত সংস্থান তত্ত্বটি সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। বলো তো নামটা কী বললাম, কোথাকার বিজ্ঞানী? বিজ্ঞানীটা হলেন, আমি বলছি বিজ্ঞানী হলেন মার্কিন, অর্থাৎ আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী, নাম টুজু উইলসন। তোমাদের শর্ট কোয়েশ্চনে থাকতে পারে প্রথম পাত গঠনিক তত্ত্বের ব্যাখ্যা কে দিয়েছিলেন মনে রাখবে এটা, এবং কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন সেটাও সন্তায় একটা মনে রাখতে হবে। 1960 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী টুজু উইলসন প্রথম পাত সংস্থান তত্ত্বটি ব্যাখ্যা করেন, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, আরেকটা বিষয় এ ব্যাপারে, কিন্তু পাত সংস্থান তত্ত্ব প্রথম ব্যাখ্যা করেছিলেন ঠিকই, কিন্তু আরেকজন বিজ্ঞানী

সেটাকে আরো এলাবোরেটলি অর্থাৎ সরলীকরণ করে বৈজ্ঞানিক ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনিই প্রকৃত পাদগঠনিক তত্ত্বের পাদ সংস্থান তত্ত্বের জনক হিসেবে পরিচিত। বলতে পারো কি নাম পারবে? আমি বলে দিচ্ছি, ফরাসি বিজ্ঞানী পিচকো। এই পিচকো এই আধুনিক পাদগাঠনিক তত্ত্বের প্রকৃত জনক হিসাবে পরিচিত, কারণ তিনিই 1968 খ্রিস্টাব্দে প্রথম এই জটিল তত্ত্বটি নিয়ে তত্ত্বটিকে সরলীকরণ করেন এবং বৈজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক সুপ্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, এই যে পাদগঠনিক পাদগঠনিক বা পাদ সংস্থান তত্ত্ব, যেটা থিওরি অফ প্লেট টেকটোনিক, এটা একটা জটিল ব্যাপার। এর মূল কথাটা কী এটা তোমাদের জানতে হবে। ভূগোল পড়ো তো? ভূগোলে কিন্তু এসবগুলো খুব বিজ্ঞানভিত্তিক আলোচনা হয়, সব ক্ষেত্রে ভূগোলের সব তত্ত্বই বিজ্ঞানের উপর নির্ভর করে। তো এই যে পাদগঠনিক বা টেকটোনিক প্লেট থিওরি, যেটা এটার মূল তত্ত্বটা কী সেটাই জানতে হবে। এই তত্ত্বটা জানার আগে আরেকটা বিষয় তোমাদের জানা দরকার। তোমরা অবশ্যই জানো যে আমাদের পৃথিবী এটা গোলাকার বলের মতো, ঠিক আছে না? তো বলের মতো এর কিন্তু কয়েকটা ভেতরে কয়েকটা আভ্যন্তরীণ গঠনটা অন্যরকম, তিনটা স্তরে বিভক্ত। সবের ভেতরে আছে কেন্দ্রমণ্ডল, তার উপরে আছে গুরুমণ্ডল, তার সবার উপরে আছে ভূত্বক। বুঝতে পারছো কটা স্তর বললাম? তিনটা স্তর। একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক। আমরা সবাই কিন্তু এই ভূত্বকের উপরে অবস্থান করি। তো এই যে ভূত্বক, যেটা ভূত্বকে কিন্তু আমাদের ভূপ্রাকৃতিক গঠনকে এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এই ভূত্বক গঠন করেই কোন তত্ত্বের মাধ্যমে আমরা বুঝতে পারব? থিওরি অফ প্লেট টেকটোনিক বা পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে এইটা যদি আলোচনা করি, আমরা বুঝতে পারব আমরা কোনো দেশের ভূপ্রাকৃতিক গঠনটা কীভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, তো প্রথম বললাম কি, আমাদের বাইরের যেটা স্তর ভূত্বক সেটা ইংরেজিতে বলা হয় লিথোস্ফিয়ার। এটা একটা শীতল, কঠিন এবং ভঙ্গুর। ঠিক আছে, এই লিথোস্ফিয়ারটা যেটা, এই লিথোস্ফিয়ার আবার কয়েকটা পাতে খণ্ডে বিভক্ত। যে পাতগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট, যে পাতের নাম হলো আছে। কটা প্লেট বলতে পারবে? আমাদের পৃথিবীতে কটা প্লেট আছে আধুনিক তত্ত্ব অনুসারে? আমাদের পৃথিবীতে আধুনিক প্লেট তত্ত্ব অনুসারে এই টেকটোনিক প্লেটগুলো প্রায় ছটি সচল প্লেট। প্লেটগুলো কিন্তু সচল থাকে, সঞ্চালিত অবস্থায়, পরস্পর স্থির থাকে না, আস্তে আস্তে এগুলো সচল অবস্থায় থাকে। ছটা প্লেটগুলো কি কি? প্রশান্ত পাত বা প্যাসিফিক প্লেট, আফ্রিকা পাত বা আফ্রিকান প্লেট, আমেরিকা পাত বা আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, ভারতীয় প্লেট এবং আন্টার্কটিকা প্লেট। এই ছটা টেকটোনিক প্লেট আমাদের পৃথিবীকে গঠন করেছে এবং পৃথিবীর গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে আচ্ছাদিত করে রেখেছে। এর ভেত এইগুলো এভাবে বলে ডাকার, যেমন আমরা যে রাশিয়ান ফুটবল বল দেখছি না, তার মধ্যে একটা প্লেটের মতো থাকে না, ঠিক এই ছটা প্লেট কিন্তু আমাদের গোলাকার পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছে। আমি আগেও বলেছিলাম এই প্লেটগুলো কিন্তু শীতল, কঠিন এবং ভঙ্গুর। এই প্লেটগুলো কী অবস্থায় থাকে? সচল অবস্থায় থাকে। কিন্তু এই প্লেটগুলো সচল অবস্থায় যখন থাকে, কেন সচল থাকে তাও জানতে হবে, ঠিক না? সচল থাকবে কেন? সচল থাকার প্রথম কারণটা হচ্ছে, তোমরা অবশ্যই দেখেছ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কেন অগ্ন্যুৎপাত হয় বলতে পারো? কারণ আমাদের পৃথিবীর ভিতরে উত্তপ্ত লাভা আছে, গরম, উত্তপ্ত, আগুনের মতো গরম। তো এই আগুনের মতো গরম লাভাগুলো আমাদের কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলে অবস্থান করে। আর এই গুরুমণ্ডল যেটা অ্যাস্থেনোস্ফিয়ার, মানে ভূত্বকের

লিথোস্ফিয়ারের ইমিডিয়েট নিচের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে উষ্ণ এবং দুর্বল স্তর, এখানে এক ধরনের তাপকুশ থাকে। সে তাপকুশ কী করে? তাপের স্রোত প্রবাহিত করে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই স্রোতের ফলে কী হয়? এই অ্যাস্থেনোস্ফিয়ার বা গুরুমণ্ডলের উপরের স্তরকে সঞ্চালিত হতে সাহায্য করে, যার ফলে অনবরত সচল অবস্থায় উপরের এই ছটি পাত অবস্থান করে। এই ছটি পাত যখন অবস্থান করে, সচল অবস্থা অবস্থান করে, অনেক সময় কি হয়, এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে অথবা অনেক সময় পরস্পর থেকে অনেক দূরে সরে যায়। যখন এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে তখন কি হয়, মাঝখানের যে উত্তপ্ত লাভাগুলো দুটির মাঝখানে চাপা পড়ে উপরের দিকে উঠতে থাকে এবং কি সৃষ্টি করে, একটা পর্বত সৃষ্টি করে। আবার যখন

0: পরস্পর থেকে অনেক দূরে সরে যায়। যখন এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে তখন কি হয়, মাঝখানের যে উত্তপ্ত লাভাগুলো দুটির মাঝখানে চাপা পড়ে উপরের দিকে উঠতে থাকে এবং কি সৃষ্টি করে, একটা পর্বত সৃষ্টি করে। আবার যখন এই পাতগুলা পরস্পরের দিক থেকে দূরে সরে যায় তখন মাঝখানে খালি শূন্যস্থান সৃষ্টি করে। ওই শূন্যস্থানে জল জমা হয়ে অনেক সময় সমুদ্র বা মহীখাতের সৃষ্টি করে। বুঝতে পেরেছ? তাহলে ভূপ্রকৃতির গঠনে অর্থাৎ পর্বত গঠনেও এই টেকটোনিক প্লেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমুদ্র গঠনের ক্ষেত্রেও এই পাতগুলা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পাত সংস্থান তত্ত্বটির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারলাম যে ভূপ্রকৃতির গঠনে এই পাত টেকটোনিক প্লেটগুলা গুরুত্বই বেশি এবং এর সঞ্চালনের মাধ্যমে আমাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এ তো গেল প্লেট বা ভূকাঠনিক তত্ত্বের বা পাত সংস্থান তত্ত্বের মূল কথা। কিন্তু এখন আমরা আসছি আবার হিমালয়ে, আবার ফিরে যাব। আমাদের হিমালয় কিন্তু এভাবে একজনের সৃষ্ট, তো তার কিন্তু অন্যরকম একটা মতবাদ আছে। তো হিমালয়ের উৎপত্তি সম্পর্কে এবার আমরা জানব, ঠিক আছে? তো তোমরা একটা বিষয় জানো কি না আমি জানি না, যে আমাদের হিমালয়ের উত্তরাঞ্চলে একটা প্লেট বা টেকটোনিক প্লেট এবং দক্ষিণাঞ্চলে একটা টেকটোনিক প্লেট আছে, এ দুটার নাম বলতে পারবে? হিমালয়ের উত্তরাঞ্চলে একটা টেকটোনিক প্লেট আর দক্ষিণাঞ্চলে একটা টেকটোনিক প্লেট। আমি বলছি উত্তরাঞ্চলের যে টেকটোনিক প্লেট এটার নাম হচ্ছে এশীয় পাত, যার উপরে অ্যাঙ্গারল্যান্ড নামক স্থানটা অবস্থান করে, অ্যাঙ্গারল্যান্ড অংশ নামে পরিচিত যেটা। আর দক্ষিণে অবস্থিত যেটা এটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত বা ইন্দো অস্ট্রিয়ান পাত, যেটাকে গন্ডোয়ানা ল্যান্ড হিসাবে পরিচিত ছিল। আর মাঝখানে ছিল কি, মাঝখানে একটা মহীখাত, অগভীর সমুদ্র, যার নাম হচ্ছে টেথিস সমুদ্র। আজ থেকে 7 কোটি বছর আগে আমাদের এই দুই পাত, কী পাত বললাম, অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের বা অর্থাৎ এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত, এই দুইটা সচল অবস্থায় থাকার ফলে পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। মাঝখানে কী ছিল, মাঝখানে ছিল টেথিস সমুদ্র, যেটা অগভীর মহীখাত। সেটাতে কিন্তু একসময় এই দুইটা ল্যান্ড অর্থাৎ অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড থেকে কী চলে আসতো, বৃষ্টির ফলে প্রচুর পরিমাণে পলিমাটি দুই এসে টেথিস সমুদ্রে জমা পড়ত, ঠিক আছে? আর কী হলো পরবর্তী সময়ে, যখন এই দুইটা পাত অর্থাৎ এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত দুটা যখন পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো, ওই মাঝখানে যে টেথিস সমুদ্র ছিল সেখানে চাপা পড়ে গেল। চাপ হওয়ার ফলে সেখান থেকে দুই পাশে পাশ হওয়া, চাপ হওয়ার ফলে সেখানে জমাকৃত পলি উপরের দিকে উঠতে শুরু করলো এবং হিমালয় পর্বত গঠিত হলো। এভাবেই আমাদের হিমালয় পর্বতের উৎপত্তির সূচনা। তো আজকে এ পর্যন্ত, আবার পরবর্তী সময়ে আলোচনা করা হবে।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর ভূগোল। পড়ালেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারে গীতবাহার অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে রকমারি গান।

আশা ভোসলে এবং গোলাম আলীর কণ্ঠে শুনলেন গজল। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন যোগ রাগে খেয়াল। শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র।

是啊，是啊，是啊，是啊。

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ যোগ রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে তিনি আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। চীন প্রথম স্থান ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করা হবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলির উন্নয়ন বিশ্বে বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে।
1: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन टेक्नोलॉजी पार्टनरशिप से हम आइसलैंड की जियो थर्मल और फिशरीज, नॉर्वे की ब्लू इकोनॉमी और आर्कटिक और सभी नॉर्डिक देशों की मैरिटाइम और सेंसिटिविटी में एक्सपर्टीज को, सस्टेनेबिलिटी की एक्सपर्टीज को भारत के स्केल के साथ जोड़कर पूरे विश्व के लिए एक बेहतर भविष्य सुनिश्चित करेंगे।
0: প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে উভয় দেশের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দেশগুলির বিনিয়োগ ভারতে প্রায় 200

0: শতাংশ বৃদ্ধি পেয়েছে।
1: দশ বর্ষো মে আমারা বাইলেটারাল ট্রেড লগভগ চার গুণা বড়া হর্ডিক দেশো কে ইনভেস্টমেন্ট ফন্ড ভি ভারত কি র্যাপিড গ্রোথ মে অহম সাঝেদার বন রে হ্যাঁ। পিছলে এক দশক নর্ডিক দেশো সে ভারত মে নিবেশ মে লগভগ 200% কি বড়োতরি হুই তেজি সে বড়তে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট নে ভারত কি গ্রোথ স্টোরি মে তো যোগদান দিয়া হি হ্যায়। সাথ হি নর্ডিক দেশো কি অর্থব্যবস্থাও মে ভি বহুত সকারাত্মক ভূমিকা নিভাই হ্যায় অর হাজারো নয়ে জবস ক্রিয়েট কিয়ে হ্যায়।
0: অন্যদিকে নর্ডিক নেতারা তাদের বক্তব্যে গণতন্ত্র, নিয়মভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুদ্ধসহ অন্যান্য অশান্তির মোকাবিলায় তারা ভারতের সঙ্গে দৃঢ় সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে ভারত নর্ডিক অংশীদারিত্ব আগামী দিনে যৌথ সমৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি মত প্রকাশ করেন। পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতেই ইটালি পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় ছ গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করেছে। শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, এর আগে পরীক্ষায় যেসব ত্রুটি বা ঘাটতি চিহ্নিত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে তা পুরোপুরি দূর করতে হবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা প্রোটোকলের অধীনে অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং নিশ্চিদ্র উপায়ে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বৈঠক চলাকালীন পরীক্ষা ব্যবস্থার শক্তিশালী নজরদারি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারত সংখ্যালঘুদের জন্য নিরাপদ ও আপন আশ্রয় হিসেবেই থাকবে। নতুন দিল্লিতে আজ রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মেলনে তিনি বলেন, উভয় ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলির দিকে তাকালে দেখা যায় প্রায়শই সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং ভারতে আশ্রয় খোঁজেন। আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা সব দেশের সংখ্যালঘুরাই ভারতে আশ্রয়, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাঁচার জন্য আসেন। এই শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের বিষয় এবং অভাব অভিযোগের কথা শোনার জন্য তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনকে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ও কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধনের মতো প্রকল্পগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষা করে চলেছে। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কমিশনকে সব রকমভাবে সাহায্য করবে বলে তিনি ঘোষণা করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ জাতীয় রাজধানী অঞ্চলে ছয় লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং এলিভেটেড করিডোরের মাধ্যমে সরকার জাতীয় রাজধানী অঞ্চলের সমগ্র পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করার কাজ জারি রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে।

0: ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার মূল্য 12,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও একই সময় বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বজায় রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যনীতিকে সামনে রেখে ভারত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জেনিভায় 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে আজ তিনি একথা বলেন। তিনি বলেন, সমগ্র সমাজকে সামনে রেখে ভারত উন্নতমানের এবং সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের চিকিৎসা পরিষেবার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি বলেন, দলীয় কোনো নেতা তার পাশে না দাঁড়ানোর জন্যই জাহাঙ্গীর সরে দাঁড়ালেন।
3: এই ঠিক প্রচারের শেষ সময় এসে জাহাঙ্গীর সরে দাঁড়ালো, তার কারণ ওর পাশে কেউ দাঁড়ালো না, যার হয়ে ও তোলা তুলেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমি 80 জন এমএলএ জিতে ছিল, এমপি আছে, কেউ ওর হয়ে আসেনি, আর পাবলিকের বিরুদ্ধে সেই জন্য পালিয়ে গেল।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঘাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। আগেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার 21 মে ওই কেন্দ্রে ভোট গ্রহণ, গণনা 24 মে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দক্ষিণ পশ্চিম বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মারাঠওয়াড়া এবং ওড়িশায় আগামী 2-3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। মাসাদার সূর্যসেন মেট্রো স্টেশনের আপলাইনে আজ ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গতকাল এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করার পর আজকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সন্ধে 7:20 নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। BCCI আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন শুভমান গিল, সহ অধিনায়ক KL রাহুল। একদিনের দলেরও নেতৃত্ব দেবেন শুভমান, শ্রেয়াস আইয়ারকে একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, আকাশবাণী কৈলাসহর। স্প্যানিশ গিটারে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের সুর, শিল্পী কিশোর মল্লিক।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। 6:00 অমৃতবাণী অনুষ্ঠান। দেশাত্মবোধক গান শুনবেন 6:05। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 6:10 থেকে। সন্ধ্যে 7:00 সকাল 7:00 সুপ্রভাত অনুষ্ঠান। 7:15 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 7:45। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 11:00 লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত।

বেলা 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান পরিবেশিত হবে দুপুর 1:05। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন। ককবরক গান প্রচারিত হবে দুপুর 1:40। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন 2:30। বিকেল 3টে পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে হিন্দি এবং ইংরেজি সংবাদ। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন। 6টায় ঘর গৃহস্থীর আসর। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। 8:30 রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 10:10। 10:20 বিশ্ব সংবাদ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:35 হয়ে 18 সেকেন্ড। জয় হিন্দ।